আমি খালনাগার লিসনার সুর রেডিও লিসনার্স গ্রুপ ক্রম জসবাদি মধ্যপ্রদেশ পর কানা হনিকা এনজয় করে আসবো লিখি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং টু অল অফ ইউ, আর হনিকা এনজয় করে থাকবি। ভিকি ফ্রম টি ব্লক কোহিমা দাইবি কানা হনিকা এনজয় করে আসবো লিখি দিয়েছে। ভিকি গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন। Rukuvile Methabra Kui say, after ban of tobacco for 1 year, every customer waits and think when next year will come to see all the tobacco, dalap and shikar. Rukuvile Mehta, good morning and thank you so much for writing in to us. Good to know that you are tuning into our program. Honikina enjoy kuri thakibe program khatam nohadak. Aro my dear friends, apni khan etia kun kun tune in kuri kina ase, kun kun huni ase, apni khan sobi Akashvani Kohima FM Tragupan 103 megahertz te apni khan laga host aur dost aaj tum jene logore huni ase aro aaj ani di ase AK Kalakar program. Mane we are celebrating the one and only voice of Kishore Kumar. My dear friends, Kishore Kumar ami khan sobi jani ase tai he 7 times best Filmfare award for best male playback singer ba laga ekta mana thaki ase. My dear friends, tai laga illustrious career de etu nishina beshi puraskar kan pai kena thaki ase. আরও আমি কান হি দায়কে জানি আছে তাই লাগা ভয়েস তো হলে খালি একদা জেনারেশন লাগা নয় কিনা বেশি জেনারেশন লাগা আমি কান সপি শুনি কিনা আহি থাকি আছে। এতিয়া আমি কান শুনিয়া হব ওয়ান অফ বলিউড মোস্ট লাভড রোমান্টিক সংস চেরিশ অ্যাক্রস জেনারেশনস ব্ল্যাকমেল ফিল্মরা। মিউজিক দিছে কল্যাণজি আনন্দজি, লিরিক্স রাজেন্দ্র কৃষণ। শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খালাক লিসনার সরুপথা লিখি আছে সাবিনা বেকাম আতায় কয়ে আছে আজ তো মেরে ফেভারিট সিঙ্গার দ্য গ্রেট কিশোর কুমার দা কা সুন রহি হে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল প্লে লিস্ট হ্যাভ এ নাইস ডে কুইকিনা সাবিনা বেকাম রা লিখিনা পতাই দিয়েছে সরুপথার কোলাঘাট আসাম রা গুড মর্নিং সাবিনা বেকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস আর গুড টু নো দ্যাট আই এম প্লেয়িং ইয়ার ফেভারিট সিঙ্গার্স সং তো শুনে কিনা এনজয় করে থাকবি দুর্গেশ নাগানপুরি রাদেশ্যাম নাগানপুরি বন্ধনা ভাবনা বিন্দু গুলু কুসুমবাই বাবু দিব্যাংশ আর সুরেশ কুমার দাক্ষিপ্রাবি গানা শুনে কিনা এনজয় করে আসুন লিখি দিয়েছে অ্যান্ড দুর্গেশজি থ্যাংক ইউ সো মাচ ফর ইয়র

advice. I will keep that in mind. Thank you so much. So, my dear friends, moving on. আমি কানে একটা ফেমাস ফর কিশোর কুমার সিগনেচার রডলিং স্টাইল দে একটা সং হুইচ সেলিব্রেটস লাইফ এন্ড অ্যাডভেঞ্চার লাগা আমি কানে শুনিয়াব আন্দাজ ফিল্মরা মিউজিক দিছে শঙ্কর জয় কিষাণ লিরিক্স হর্ষদ জয়পুরী

Well, my dear friends, আমি খানি টাইম বি পুঙ্গি যাই আছে, তো ইয়াতে লাস্ট কে দি শুনি কিনা আমি খানি তো প্রোগ্রাম শেষ করে দিয়ে যাব। আর আনি দিয়ে আছে একটা ফিলোসফিক্যাল মাস্টার পিস, রিমাইন্ডিং আস টু ভ্যালু এভরি মোমেন্ট অফ লাইফ। আর এই লগা গীত লগতে আমি খান আজি লগা প্লে লিস্ট ইয়াতে বন্ধ করে দিয়ে যাব, খতম করে দিয়ে যাব। আর ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, কিশোর কুমার লগা আওয়াসি ইট কন্টিনিউস টু ইকো থ্রু জেনারেশনস, ব্রিঙ্গিং স্মাইলস, মেমরিজ অ্যান্ড ইমোশনস টু মিউজিক লাভার্স এভরিওয়্যার। মই অমিত কৈ আছে, ইউ হেভ এনজয়েড দিছ মিউজিকেল ট্রিবিউট এণ্ড লাৰ্ণড আ লিটল মোৰ এবাউট দি এক্সট্ৰাঅৰ্ডিনাৰী আৰ্টিষ্ট বিহাইণ্ড দিছ টাইমলেছ সং। শুনি কিনা এনজয় কৰিবি গোল মাল ফিল্মৰ মিউজিক দিছে আৰতি বৰ্মন, ডেৰেক্স কুলজাৰ। আৰু এইটো শুনি আপুনি আপুনি খান ৱৰ্ল্ড নিউজ দিল্লীৰ পৰা ৰিলে কৰি দিয়া হ'ব। আৰু আজি 11 বজে আঠাৰ পৰা আপুনি খানগে এটা এছ এম এছ ৰিকুৱেষ্ট এণ্ড ফিল্ম চাংছ প্ৰগ্ৰাম বিয়ানি দিয়া হ'ব। তো আপুনি চব বি শুনিবৰ কাৰণে কৈ দিয়ে যে হেভ এ গ্ৰেট আৱাৰ্ছ এহেড মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ।

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: हनिठका सबिलाक 11 बजे हालोके अमिखानगा कोहिमा टाउन ट्रैफिक अपडेट इनका निडिया से मंगलापरा लेकिना पीएचक्यू जंक्शन नॉर्थ बाउंड ते एटिया कारने मॉडरेट ट्रैफिक असे किंतु साउथ बाउंड ते हल्का ट्रैफिक असे दूसरा रास्ता होले ओल्ड मिनिस्टर सिलप्रा लेकिना जेल कॉलोनी पीएचक्यू जंक्शन प्रा लेकिना मेजर जंक्शन इटा नॉर्थ बाउंड ते मॉडरेट असे किंतु साउथ बाउंड ते हल्का ट्रैफिक असे दूसरा रास्ता होले पैरामेडिकल मॉडल आरो आईजी रास्ता नहलेबा लेडी स्माइल रोड टीसीपी पुरा लुइकिना राजू पॉइंट इतिया नॉर्थ साउथ दुईटा टिबी मॉडरेट ट्रैफिक असे जुरी दूसरा रास्ता होले बॉक्स कटिंग एने छेके पुरा सेंसस पॉइंट नहलेबा फुलबारी पुरा खचीजी ग्राउंड आरो राजू पॉइंट पुरा लुइकिना सेंसस पॉइंट इतिया कारने नॉर्थ आरो साउथ बाउंड दुईटा बि हल्का असे এটা হাই স্কুল জংশন পালোই কিনা সেন্সেস পয়েন্ট আর এনএচকে জংশন পালোই কিনা সেন্সেস পয়েন্ট বোথ নর্থ আর সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক আছে এটু থাকিছে সময় 11 বাজে লাগা ট্রাফিক আপডেট আকু 11 বাজে আধা হলকে লই কিনা আহিব আপনার খানাকা ট্রাফিক আপডেট এটা আনি দিয়াছে নিউজ হেডলাইন্স প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বিকামস লংগেস্ট সার্ভিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া World leaders hail Prime Minister Modi's transformative governance and advocacy for Global South. NDA to meet in New Delhi today to celebrate PM Modi's achievements and completion of 12 years of government. Nagaland Health Minister calls for coordinated efforts for implementation of tobacco nicotine products ban. Nagaland registers Nikshay Mitra under Prime Minister's TB Mukt Bharat Abhiyan. Training for numerators and supervisors under Phase 1 of Census of India 2027 commences across Kohima District. Department of Youth Resources and Sports Nagaland launches mentorship and skill-based economic sustenance program for athletes. Centre unveils 1.25 lakh crore rupees for rural development. New framework under Vikshit Bharat Ji Ramji to roll out from July 1st. External Affairs Minister Dr. S. Jay Shankar extends greeting to people of Portugal and his counterpart Paulo Rangel on occasion of the country's National Day. Jammu Railway Division of North Thern Railway to run a special train between Sri Mata Vaishno Devi Katra and Haridwar considering additional rush of pilgrims during Sombati Amavasya. Union Home Minister Amit Shah inaugurates land port management system in Vinimay Marketing, a major step towards digitizing and streamlining cargo processing and passengers movement across India's land borders. BRIC Agriculture Conference begins in Indore with participation from 21 countries. National Human Rights Commission organizes an open house discussion on safeguarding human rights against digital arrest schemes in New Delhi. Minister of New and Renewable Energy organizes national workshop on small hydropower development scheme. U.S. military launches strike against Iran in response to downing of Army Apache helicopter off Oman coast. India A beats Sri Lanka A by 8 runs in Tri-Nation A series opener. And in cricket, Rituraj Gaitwad's century helps India A beat Sri Lanka A by 8 runs in Tri-series opener in Dambulla. That is all we have in this news headlines.
0: FM Dragoban. 103 MHz. News, music, and entertainment. FM 103 MHz.
2: जानते हैं वियतनाम देश की जनसंख्या कितनी होगी? यही कोई 10 करोड़। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो, जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा तब कितना कष्ट घटा होगा।
3: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
2: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
1: Hello listeners, ito Akashvani Kohima, FM Dragoban 103 MHz. Mikey Manulaga Awas Program de listeners sobke welcome kreese. Didi buni bilag aji amihan hunibo, women farmers laga topic opor de, Kohima town laga street vendors kan laga de interview kara hunibabo.
4: Hello listeners, aji mohan women entrepreneurs kan laga opor de kutha hunibola se, aji mohan Kohima main town de ahina se, street vendors kan laga de interview bachit kora hunibo, yade mta jaga de ahina se, sobse aji amila nam janai diwa mohan listeners khange.
5: Mula nam do lonia se.
4: Do amni amni la business to kita shuru kris.
5: Amni la business to 2023 bara shuru shida.
4: Cha do amni la saman khan bika do han do amni organic asna kini gas.
5: Mohan do han do sob organic he peta se.
4: Oh, cha thik ase. Aro itu to saman khan do supply do kudewa ani ala asna pian.
5: Amhan itu supply dia kan do book khabar abe anye na aro chaluki khan bar abe anye
4: to anila saman khan na bitore sobse sale bal do kundu saman ni bisi jae
5: season hen sab de ase itu do na bell season de hole to bell jabo ami khan do season laga happy kai do organic kha karne na khera aro mukai khan na itu khan a hatam de do first season de do ini jado jai olepi last ini gana inaga hole to sel to lop kam di ho jai do ase
4: mane sel bal thaga thank you to ek din le apni la saman gano ni sob jai jao pare na kini ga ase
5: kon bat phal khan do jai jai olepi kon ba khan do na bachi jai ni ama khan do tos ki ji pas ki ji ni ga lan ho do na wholesale price ni 50 kg, 100 kg, enaga loy do. Itu bra 18 bra do, cabole tiktar ho jai.
4: Aro, yade apni saman bikado hutai asna, alternate days ahena, kina kina ase, regular na.
5: Hutai ahe, mohan do.
4: Tiga se, she thanks to shini. Mohan yade aro street vendor alak ekta logo de ahi gina ase, nila na mohan na listener sange janai di wo.
5: Maya.
4: Apni lai tu business to, kite wa shuru kure ala ase?
6: Lockdown piche de
4: acha aro amila saman khan do ami fruits alag alag khan ni don sob bikase to itu sob organic ase na kini ga ase
6: e bahar labi ase
4: amian supply do kudewa ani to
6: supply do e guwahati punjab
4: to bahar labi bisi ane na do na
6: aro bisi bakti yate laga ase
4: acha tu amila bikala de fruits khan thage de itula bitore kun do ase special bal ja ase
6: to kya karne to
7: abi alo alo bene ga ek level de ja ase
4: acha aro ami yade ro hudai ahina bikai na regular na Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.
8: Thank you. Thank you. Thank
4: you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank
8: you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Wholesale logo kolibi enya hoina ki pai ki he lo lo lo lo ina bikase
4: to apni subji khan ni kon bika khan apni sabbi organic as kini ga sa
8: organic he ase
4: aro to idu supply to ko de rani na
8: supply to bosti manu khan ko te ko te bra ini wholesale anya khan logo de order kuri kuri na he lo na khan
4: atya apni la dukan de apni to subji khan alag alag bika do ki ki bikase to han bi sob kuidibo parwo
8: moi ki te ba to apple mango aiti malaga la ki ula season by season na eni ga la ka bikri kure
4: to ami yade du saman kan bikado hodai a hena alternate days na
8: hodai continue ase mo khan to ichu ra he bacha khan ghor family maintain kuria khan na ichu ra he khabra ek din ge bhoise gole du pai ja
4: ta ami fruits alag alag bikare eta to sobse sale balu ko nu he ja se fruits kan na bitore noli subji khan apni bikala na
8: moi bikala do aji kali Because apple aro mango itu khane jase
4: to apni itu business kurina ina ahare ki diktar lok pai ki duk suk lok pai itu la pore ga lok video le paro
8: a mo khan do le rasta de bu he to na rasta de bu ha bra ki je ba to rasta de bu ha khan do che ki ki problem a hi se go le to কেমচি খান পৰা বি কেতিয়াবা হাতাব আৰু দোকান চোকান নাথাকা পৰা এনেকুৱা পলা পলি এনেকুৱাহে বিকাই আৰু জেগা নাথাকিলে কেতিয়াবা বেছি দুখ পায় আৰু কেতিয়াবা দৰি কোচ কৰি কিনা যেনে তেনে যেনে তেনে এডজাষ্ট কৰি কিনাহে বহে আৰু না বহিয়া দিন দিনটো বেছি মন বিষায় বেছি দুখ পায় জেগা নাপায় দিন দিনটো হ'লে না
4: এইটো জেগা লৈ কুমাতিয়াৰ না
8: ডেইলি টেষ্ট উঠাই ডেইলি টেষ্ট লয়
4: ঠিক আছে আপুনি লাৱাজ মই নামাকি মানুহলা প্ৰগ্ৰাম দি দিয়াৰ কাৰণে আপুনি থেংক ইউ এতিয়া মহান আহি নাছে আৰু বি অ' চি লা জেগাৰে ট্ৰিটমেণ্টৰ এটা লগ পাই নাছে লিচনাৰ চাঙে আপুনি লা নাম জনাই দিব
5: মই লগা নামটো লৈ পিনি
4: নিলা এইটো বিজনেছটো কেতিয়াও শুৰু কৰিছ
5: মইতো 2001 পৰা কৰিছে চালুকি না এইখান সবতে আছে চাকাচং সাইড না সাইড সবতে লয়
4: তো দীক্ষা হিসাব তো আপনি ভেজিটেবলস খান আলাগ আলাগ বিকা আছে এই সব সিজন সিজন উপরে বিকা
5: হয় হয় হয়
4: তো এটার কারণে সবচেয়ে ভাল তো সেল তো কিন্তু সবচেয়ে ভাল জানিস না আমি দেখে আছে
5: সব একে নিচিনা আছে নতুন কি পাবো এইখান না লোকল লোকল খান তো সব অলপ তো চায় বেল বেলগুটি খান না আৰু ককুম্বাৰ বি পাই আছে এতিয়াতো আৰু চব এতিয়াতো মকাই খান বি ওলাই আছে নতুন চেল ভাল আছে হ'লে বি টেক্স বেছি হোৱাৰ কাৰণে আমি খানতো ঘৰ ভাড়া বেছি আছে না একদিনতে 300 লোৱাৰ পৰা তক পায় নহ'লে অলপ অলপ তো যায়
4: দুখ চুখ লা হলে বি চ্যালেঞ্জ একটা তো এইটা একটা হবো না তো না প্রবলেম বি কুই দেওয়া নিচিনা এই রাইট সিটিজেন কন্ট্রোলের কারণে হল সময় দেওয়ার কারণে বেশি থ্যাংকস এতে আরও ট্রিটমেন্টের একটা লগতে আহিনা আছে লিসনার্স সঙ্গে নিলাম নাম জানাই দিব
9: মহিলার নাম তো আসি আছে
4: আপনি আপনি লাই তো বিজনেস তো আপনি কোথায় শুরু করিস
9: মহিলা বিজনেস করা 30 years হয়েছে
4: বেশি দেরি করে আছে তো
9: হয়তো
4: আচ্ছা তো আপনি দেখিয়ালা হিসাব তো আপনি সামান হল পাতাহান গ্রিন ভেজিটেবলস কারণে বেশি বিকা আছে তো আপনি লাই তো পাতাহান হল অর্গ্যানিক আছে না কিনি গাছ
9: হয় পুরা এগুলি আছে
4: ওকে তো আপনি এই সাপ্লাই তো কোথায় আনি না বিকাশ
9: সব বস্তিলা আহে তো বস্তির লা আহে জলসমা লা আহে খুনুমা লাগা না আর মাও লাগা ডিমাপুর লাগি সব জায়গা লা আহে
4: তো এই পাতাহান আলাগ আলাগ না পিতাহান না পিতরে এটা কারণে তো কোন দিয়ে সবচেয়ে ভাল জানিস না
9: পাতা না খুশি যাতে হলে এসকুচ পাতা আর লাই পাতা হানি মেন যাই না হলে তো সব মানুষ খুশি পারে পায় না
4: আর আমি এদের বিকা তো হতাই রেগুলারলি আহি না বিকাশ না কিনি কাছে
9: হয় হতাই দিন আহি না ফেকা আছে
4: তো কানিস না দিলা পাতা হানি দিবি সব সিজন নাই সব দিন না বিকা
9: তাই না সব সিজন আর টাইম দেই তো হয়
4: আমি এতে আমি লাগি মানে থাকা পাতা হানি কি লা পাতা হানি সিনি নইলুই সামান আল্লাহ খান নইলুই কি কি পাসিনি একটা দিতালা নাম দিব
9: পাতা

0: Уреду иду ганди асна, ова кабасе, дижиньо асна, лай пата, ару сугу гарна, ару лал пата, ару кака, ару ганжи, даняна. Сам се даняй бюджай, пата лаби дойо.
1: То амни яде ина бизнес куна хияде, ини дуксу клокпа, челлендж клокпа, ина ки проблем ки локпа, си ни тула поди, ану кузио паду ва.
0: Миши дукни на пай, иду ханду лак пуска, ола ине на курен на, иду дукун хоя бе.
1: এনেকাতে বেশি আনি না বিকাইছে তো এতিয়া আপনি সামান খান না ভিতরে কোন দুয়ে সেল সবচেয়ে ভাল জানিস না আছে
2: এতিয়া তো অর্গানিক তো ভাল ভাল সেল করে যায়
1: তো আপনি ইয়াতে তো আহিনা দোকান হতাই বুয়ে না
2: সদায় ভেন্ডার্স আছে
1: তো ইয়াতে বুয়ে নাই না সামান খান কি কি বিকাই না হেয়ারে আপনি দুঃখ দিকদার একুই না লোক পাই না নাই
2: এনেকা তো আমি প্রবলেম বেশি আছে ঘর নাই না ইনি প্লাস্টিক পুরা উড়ে ও রাখিয়ে আর হাওয়া পানি আহিলে আমি পিছিয়ে দিতে পাইছে
1: আর আপনার ইয়াতে না বিকা তো জায়গা তো ফ্রি আছে না ইনি টেক্স খান তে না কি না আছে
2: রেন্ট হিসাবতে বসে আছে
1: ঠিক আছে থ্যাংক ইউ
2: থ্যাংক ইউ
1: মানে ইয়াতে আর স্ট্রিট ভেন্ডার একটা লোদে আহিন আছে মানে লিসনার সঙ্গে নীলা নাম জানাই দিব পারব দিনা আপনি আপনি লাইটু বিজনেস তো কিতে আবার শুরু করুন হেল আছে
3: বিজনেস তো মই রিসেন্টলি ইমেল দিলি হওয়া নাই চালা পাওয়া নাই আস
1: তো আপনি আপনি না সামান খান সবজি আমি আলাদা আলাদা আনিয়া দেখি আছে তো এটা আমি সব অর্গ্যানিক আছে না কিনি আছে
3: সব তো অর্গ্যানিক নয় কমা দলে ডিমাপুর সাইড না তার লাহাম ভাবে আহে আর অর্গ্যানিক পে আহে
1: তো মানুষ কাস্টমার্স খান আই না কিনে এখন তো অর্গ্যানিক হে বিচারি আর লাগে বিশেষ না
3: না কিনে আছে আছে
1: আর আচ্ছা তো আমি সাপ্লাই তো ডিমাপুর ফানে তো আলা ফানে তো কোদে কোদে ভাবে
3: মা মাও উচ্চ কাসা বোখা
1: এভরি জায়গায় আছে এতিয়া কারণে তো নি পাতা ধান ভেজিটেবল যেহেতু সব সিজন না উপর দিবি হয়ে যায় না তো এতিয়া তো সবচেয়ে সেল বল তো কোনটো খান জানিস না
3: বিনস না ওখালা বিনস অর্গেনিক আছে বলে তো আর ক্যারট হুই আর ক্যাবেজ খান পাতা খান আর ডিমাপুর লা খান ধরে তো ব্রিঞ্জেল কেরালা ধান ধান দেয়
1: তো এইটু এইটু লাই হিসাব তো কাস্টমার খান একদিন দেয় নি সবচেয়ে বটা তো কিমান কিমান জানাবি কিনে না যায়
3: দিন লাভ আছে কেতিয়াবা সে ভাল হে কেতিয়াবা ধরে মানুষ নাই হে আর কেতিয়াবা ধরে নাজানিলে বেশি যাই
1: যায় এদিন না সামান দিকা দিন জায়গা তো ফ্রি আছে না রেন্ট দেয় না
3: রেন্ট দেয়
1: রেন্ট কিমান
3: ইয়াতে তো কোকলে লোক সস্তা আছে বাহার জায়গা তো ইয়াতে 1500 আছে না পার মান্থে বাহার জায়গা আন্দো রাস্তা আন্দো লো অলমোস্ট 5 ফিট পুঞ্জে গুছি নাই লাইট বিল আর লাগ থাকে ও sanitation ene ala khandol ene normal manus na jaye
1: to amni la de dikha to seal form khan bi dikhe ase to idu seal form khan ekla palina nelas na
3: order balas na dimapur se pa he idu manhan asamra aheni tahan lo de man ani ne lo la ase
1: to idu na seal kini ase ogi bal jaye na kini ase
3: seal form to bale jaye idu dole ne

0: বেশি বেশি নানে মহামিনা তো একদিন একদিন হিসাব করে আলো নি জারো যাক
1: তো কনিসনা এটা কারণে তো নীল সামান খান বিকাই নাই না থেকে লাদো নি সেল তো একটা হিসাব তে হে
0: একটা হিসাব তে আছে ওই বেশি ভাবি নাই বেশি বিয়াবি নাই রে ফিলিও পারে আছে এটা
1: ঠিক আছে আর নীলা তাই মানে বেশি থ্যাংক থ্যাংক ইউ দে একটা আন্টি একটা লো দে আইন আছে যোন তাই সামান আলাগ আলাগ সবজি খান সব বিকাছে আন্টি আপনি লিসনার্স খান গে আপনি নাম জানাই দিব পারবো
2: ও আচ্ছা আচ্ছা মোর নাম তো সনি নিউ আছে
1: আন্টি তো আপনি আপনি লাই তো বিজনেস তো কিতে আবার শুরু করি না হেলা আছে
2: আমি বেশি ধীরে হইছে 26 ইয়ার্স হইছে আমি বিজনেস করি আতো আমি কেতিয়াবা মাও লগতে বি লয় খনমাতে বি লয় ছাগাসানলা বি লয় আঙ্গামি মালা বস্তি চে ছমা ফালে বি আহে আৰু কেদি মালা বি লয় তো ছাগাসান ওখা জালুকে এনেকা সব ফালে ফালে সব লয় দাম বি দাম হলে বি এইটু দাওয়াই আছে কোনো মানুহ খুশি পৰা লয়
1: সদায়
2: আহে মান্থে তো ছাটাৰডে পুচি যায় না এইটো বড়াই আছে নহলে ঈশ্বৰৰ মৰম ভৰা বিক্ৰী এইটো আস্তে আস্তে হৈ থাকে তো
1: ইয়াতে
2: তেৰাই আমি খান না মাও মাৰ্কেট দা পাৰ্টি আছে মহা মা মাৰ্কেটে গড় জুলিছে না ইলেকশ্যন দে তাতে এইটো মহা মা মাৰ্কেট জ্বলীয়া বৰা এইটো এইটো খান টিকেল মাৰ্কেট খাম পৰা মহাগে মৰম কৰি কিনে এইটো গাড়ী পাৰ্কিংটো মহান অলপ দিন পৰা নিয়মিতে দিছে তো মহান ঘৰ বনাই হলিছে খতম হৈছে মহান আৰু যাই যাব আৰু বি মহান বি ইয়াতে মৰম পৰা মহানকে দিয়া পৰা ইয়াতে অলপ দিন দুই চাল হ'লে আহি নাবি খুচি পৰা পৰিছে তো কোৱা
1: নিচিনা
2: এতিয়া কাৰণে
1: চলো
2: ঠিকে ঠিকে অ এইটো ভাল আছে বেছি খুশি পাইছে আৰু এইটো মহান বি মাও মাৰ্কেটে আৰু যাই যাব হলে বি কণ কণ নহলে বি হৈনি থাকিলে তো আহে না চবজি উজি বি লৈ দিবি আপুনি খান না কোথা হৈনি কিনে আহিছে গলি মহান আলো আৰু ডিচকাউণ্ট পৰা দিম এনেকা
1: আহিবি
2: সস্তা করব কইছে না কইনে নেগাবি আহিলি বি কোন হয় মা আম্মা খান আছে আম্মা খান তো অল সলো খালি বি তো ও লাভ খালি বি না মানু কি বি সব লাগে ওই ডবল ডবল লাভ না খাই না অল সলো পাইছে বলি তো মানু আহিলে দু বান্ধবী আহে দুনিয়া মানু বি আহে এতো তান এতো নিয়মিতে মহান না খুশি পরা মহান বি দু পা মানুহ কোনোবা তো আহে কিনিব খাবলৈ মন আছে হ'লে বি কিনিব নাপাৰে মানুহ বি কোনোবা আহেতো এইটো খান কিন্তু মহান এডজাষ্ট কৰাবি ফ্ৰী কৰাবি দিয়ে এনেকুৱা আছে দে মহানটো
3: নেগাটো হৈছে ওলা
1: তো আমি সামান খান ইনা নিনা বিকাৰ হৈছে সামান হ'লে অৰ্গেনিক আছে না কিনা কিনি আছে
3: হয় মই খান্দো এইটো পষ্টে পৰা আনি খান না এইটো তাৱা কি কি না থালে খান হে পাই
1: তো আমি লা সামান খান বিশু লা তো কুতে কুতে বা আনি
3: এইটো পেশে ফাক্ত লেচে ও খা খান আৰু চালু কি না আৰু ছাকে সাং সব খালি হে ইয়াতে তো কই মাঝে তো জমা করে
1: আপনি লা দোকানে কি কি আলা তালা কি কি সামান পাজি সামান খান একটা দুটা নাম বি আৰু কইছাই
3: তো কল লাগা তো এইটো প্রিঞ্চল খান বি পাবো আৰু মির্চা খান এটো পেন্স খান না এটো খান সব পাবো পায়
1: সব সিজন না সামান বিশে
3: হয় হয় তো
1: এটা মানে দেখুন না সবচেয়ে ভালো জানিস না বিকারো
3: এটা তো এটো পেন্স না লোক লাগা এটো খান হে অলপ তো চাই
1: তো আপনি এর দোকান কোথায় আহিনা খুলে না কি হয় হয়
3: কোথায় হ্যাঁ না
1: আপনি আহিনা দোকান খুলে দে একটু দুঃখ দিকটা না চ্যালেঞ্জ খানি না একটু লোক পাই না না
3: এটা তো সমর মারাই নিগা তো লোক পা না দেখে চাই আছে
1: তো আপনি আন একটু আহিনা দিয়ে সামান বিকালা তো রেন্ট এরাই ওলা না
3: হয় হয় হয় মহিনাতে 1500 আছে
1: তো হলে আপনি আমার দোকান সেল তো এটা কারণে তো নিয়ে ভালো যাচ্ছে পো না কিনে পো
3: পাওপি নহে পিয়াপি নহে নিগা সাচিকালে তো বিজনেস পেশি হয়েছে তো না পয়লা নিশা তো না চাই
1: থ্যাংক ইউ আরো এদে আন্টি একটা স্ট্রিট ভেন্ডর একটা লোড আইন আছে বিজনেস সঙ্গে আপনি নাম জানাই দিও
4: ময়লা নাম নিয়ে তো আছে
1: তো আপনি আপনি লাই তো বিজনেস তো কিতাবার শুরু করেছে
4: 2013
1: তো দেরি বোন আহি আছে তো না তো আপনি সামান খান বিকারো অর্গ্যানিক আছে না কিনে কিনে আছে
4: হয় অর্গ্যানিক আছে
1: সব অর্গ্যানিক আছে না আচ্ছা তো আরো আপনি সামান খান তো কুতে কুতে রাখেন
4: সব জায়গাতে আহে চালুকি আরো মাও ওখা সব জায়গাতে না এনে সেল না থাইলে তো বেশি দুঃখ পায় মন বিনা সামান না দাম খান দিয়ে তেরা উপরে না করে উচিত
1: তো এদের সামান খান বিকা তো আপনি আমি রেন তো তেরাই বলা না টেক্সটান নিয়ে কিংবা
4: রেন তেরা
1: আচ্ছা এটু রেন তো কিমান তেরাই
4: 1500
1: আমি লা সামান খান সেনা মান খুশি পাছে নিয়ে আমি লা সেল দে আর খুশি পাল আর কমাবি আপনি এটু কই দিয়েছে
4: আচ্ছা
1: আমি লা আওয়াজ সামান না কি প্রোগ্রাম দিয়ে আমি দিয়ে আপনি গে খুশি থ্যাঙ্কস
4: ও থ্যাঙ্ক ইউ
1: লিসনার সঙ্গে আপনি লা নাম জানাই দিও পারো
5: মহিলাকার নাম তো এলি আছে
1: আপনি আমি লাইটু বিজনেস তো কেতিয়া শুরু করেছেন
5: মই 2008-9 দি হব
1: তো কোন কিলো তো আপনি দেরি করে আছে তো না
5: হয় হয় হয়
1: তো আপনি আপনি সামান খান সবজি খান নিয়ে বিকা তো সবই অর্গ্যানিক আছে না কিনি আছে
5: হয় হয় হয় লোক হলি বিকাই মই
1: আর আপনি আপনি সামান খান কত দেরি আনি আছে
5: ওখা
1: সব ওখা রে
5: হে ওই ওখা লাগা রে চালু কিনা গালনে বেশি পাড়ো নিজের জায়গাতে ওখা লাগাই আনি
1: কত হন নই না বিকা মানে সবই সিজন সিজন নাই হই যাইছে
5: হয় হয়
1: তো এতে আপনি তো আপনি লাগ দোকানে সামান কোন ধরে সব সেল পাও যাচ্ছে
5: সব কি আছে ওই তো সেল চাই নি কাবি নো হ মুখানে মাল লাইন দিয়ে থাকে তো না একদম না চাবি নয় চাবি নয় নি মিডিয়াম দিয়ে আছে
1: তো আপনি আপনি লা দোকান দিয়ে তো একটু ফ্রক খান নি বিকাবি দেখি আছে
5: হয়
1: একটু ফ্রক খান কো দেবা নি আছে
5: ফ্রক তো মানিপুর আর ডিমাপুর না গা মিক্স করে কিনা লয়
1: আচ্ছা তো আর আপনি একটু বিকা লাগে তো আমি কি না
5: টিজিট লাগা মিছিঙা ঠিঙা খান তো টিজিট লাগাই চলাই
1: আচ্ছা আর ওই তো চিড়িয়া খান কোন ভাবে দিতাস নাকি না
5: চিড়িয়া তো ইয়াতে কইমা পড়া বসি খানি পারি কিনা নিতে
1: তো কি লা চিড়িয়া
5: কোয়েল
1: আমি আন ইতলা আন্দাবি বিকাস না
5: আন্দা আছে হয় আন্দা
1: তো আমি সেল ভালো যাছে না কি
5: হয় যাছে যাছে
1: আর আমি লাগে কোনছ না এটু চিলি পাউডার আমি দেখি আছে এটু তো একলা বানালাস না কি না কি
5: না এটু না মই নিজো খুন দিয়া লাগাছে
1: আচ্ছা তো লোকাল মেচা রাই খুন দিয়া লাগা
5: লোকাল নয় প্লেন লাগা মে যাছে
1: প্লেন না মেচা হয়
5: লোকাল তো না পাই তো তো খাবলে বি না পায়
1: তো আপনি আন এটু এইয়াতে বিজনেস কোনাই না থাকে তো একো দুঃখ দিকটা না প্রবলেম একো লোক পাই না না পায়
5: একো তো নাই তো মরম বাড়া না তা কি আছে
1: তো কন্ডিশনাতে সামান খান বিকা দিনি এটা তো সেল দিনি একটা হিসাব দিয়ে ভালো হয়ে যাবে না কি
5: হয় হয় হয় ঠিক আছে আছে
1: থ্যাংক ইউ এখানে মানন লিসনার্স খাগে আপনি লা নাম জানাই দিও
6: মই লা নাম আনুং আছে মই মৰ মার্কেটে পয় আছে
1: আপনি আপনি তোলা বিজনেস তো কিতিয়া বা শুরু মনা হেল আছে
6: মই 2003 bra
1: 2003 na তো 20 ইয়ার সাপোর্ট বিজনেস করে আছে না
6: মই সাথে বলি কি না বাজার তিন দা পাই কি না বাজার তিন সাল হওয়া বেঁচে দিত নি বাজার দিয়ে ভাসু হচ্ছে ফ্যামিলি রান বলি নি দে না
1: আচ্ছা আমি লা দোকানে সাই সব তো আপনি চাও আমি আলাদা আলাদা বিকাশ নাই না এটা হলো সব কো দেখো দেওয়া আমি আছে
6: এটা এটা সেন ওয়ালা তো না হ্যাঁ এটা মি মাল আছে তো সেন ভালো আছে আর প্রায় বি করি কিনা না মানুষ খাই থাকে চা লগত বে না আর চা বি বানা কিনা খাই
1: উদু পাফ রাইস তো আছে না
6: এটা নি নরম পাপি বানা কিনা না খাইলে বেশি নরম পাল আছে আর তকত বেশি পায় আর কালা চাউল বি আছে এটু তো চালুকি পড়া পায় আর এটু দাবাতে 150-140 দোয়ে মোহাম্বি ব্যস্ত না হলো হালি দাম দিয়ে হারাই তো না
1: মোহাম্বি
6: সুলভ শিকায় আর এই তো sticky rice, lal wala. Itu

0: 90 bural doi aro 100 bikai takan kichi ujon bore ti na
1: local la
0: si na aro itu na hole special poka wala itu tum 70 bural doi 75 bikai eta 150 na aro nakale special lal wala itu bi same rate na aro itu kumjal poka wala itu bi 100 na aro pain kam bi bikai thake
1: lo solo black
0: itu kite ba dimabor bra ani aro kite ba mau bani ani aro anda bi bikai anda bi
1: anda itu no sub local la sta kini ga
0: se itu lal wala do liar la ga se to mogam bi lo solo to palie boli palie bra no ponche na bika boli la mane dimabor bra ani kina bi bikai lal wala anda do na aro kapuli bisi bal aro koti itu lo solo palie to kabuli bi bhal ase anda to ekla palya la to aro ekla bali le nijo laga chaul na man kha lagai to aro it ran aro thanda pat na milagi na ti lagi to kani anda to kabuli bi si pao aro itu kaise bole dukan laga poka wala to na kes na ta ki aro
1: to apni la dukan to adua khan bi dikhe ase to adua khan ko dewa
0: adua to na mau bali ani ase to
1: aro lalu la da sin na
0: aro rima bali bi ani sabji sup to na rima bali bi ani mau bali bi ani sup ra ani
1: acha aro apni la de chili powder bi dikhe
0: ase chili powder to
1: na
0: tu mugan do mercha kiba do tera miran laga do na eto logina mohan palbra sapa gore na handle to bilage na suna aro kunti buli de kite ba do la hoy hobo gole mohan nijo kodi bi kunti ekla
1: he sena
0: ba na na aro sokamas bi poka laga se
1: to ami la dukan ni do saman do sob se sel pal do kundu yani sina se
0: mohan moy do hindu chawal je se
1: aro do chawal lokal la do manu bi sibi sare
0: do to primar manu bi ni aro ration lokot mila mere khapuli bi na edu bi sare se bolu selu boli bi to itu e utai
1: to ami no kraja marcha gan bi dikhe se nagal do
2: se listeners aji apni an hone paise outreach podcast program with women street vendors আশা আছে আজি লাগা প্রোগ্রাম শুনে কিনে লগ পাইছে টিউনিং কৰাৰ কাৰণে থ্যাংক ইউ
3: ওয়েলকাম ট্রাগোবান
4: 103 মেগাহার্টজ
3: নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট
4: FM
3: 103 মেগাহার্টজ
5: গুড মর্নিং ইটো আকাশ মানে কোইমা আইডিয়া 11 বজা তালাগ রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়েছে মহঙ্গলা ব্রা বিএচকিউ জাংশন দে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে বিএচকিউ জাংশন ব্রা মহঙ্গলা দি যা লাগা লাইট ট্রাফিক থাকি আছে ইটু লাগা অল্টারনেট রুথ একটা থাকি আছে ওল্ড মিনিস্টার্স হিল জেল কলোনি বিএচকিউ জাংশন ব্রা মেজর জাংশন দে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে মেজর জাংশন ব্রা বিএচকিউ জাংশন দে উঠিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে ইটু লাগা টুইটা অল্টারনেট রুথ থাকি আছে পারামেডিকেল মডেল আইজি আর লেডি মাইলস রোড ডিসিপিকেট পর ড্রাজো পয়েন্ট দে যা আর হাতুই দাবি মতরে ট্রাফিক থাকি আছে ইটু লাগা অল্টারনেট রুথ তিনটা থাকি আছে ডিসিপিকেট টু ড্রাজো পয়েন্ট বক্স কাটিং এন্ড চেকেট টু সেন্সেস পয়েন্ট আর বুলবাড়ি টু কোচুজেল লোকাল গ্রাউন্ড আর ড্রাজো পয়েন্ট থাকি আছে আর বাকি তিনটা রুটসতে ড্রাজো পয়েন্ট টু সেন্সেস পয়েন্ট হাই স্কুল জাংশন টু সেন্সেস পয়েন্ট আর এনএচএগি জাংশন টু সেন্সেস পয়েন্ট যা আর আহাসপি লাইট ট্রাফিক থাকি আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস ভাল খবর থাকি আছে এতিয়া ইমান ট্রাফিক জ্যাম তো না থাকিব পারে তো আপনি সবই কি কাম করে আছে ভাল ব্রা ট্রাফিক লাগা সব নিয়ম মানি কিনা সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা চলাবর কারণে কই দিয়ে আছে নেক্সট ট্রাফিক আপডেটস আর আজি পুজো লাগা লাস্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়ে হব পরবর্তী দে
3: ওয়েফএম ট্রাক

মিউজিক বেংকতে আপনি খান রিকুয়েস্ট করে লাগা গীত থাকছিল আমি খান প্লে করে দিয়ে হব ইয়াতে পয়লা গীত কারণে রিকুয়েস্ট করে আহি আছে আমি খান লাগা রেগুলার লিসনার লাকি কোলাঘাট আসামরা আর তাই দুটি ডেডিকেট করে দিয়েছে রমেশ পাত্র রণ পাত্র অমল বসুমাতারি বাইখুন মুন্ডা বিমল বসুমাতারি যোগেন্দ্র রংপি সোনালী এংটিপি অঞ্জলি বসুমাতারি সুনীতা বসুমাতারি হেনরিকা দিমম্বি মন্দিরা দি প্রেমিকা দেবা সোনু হাজারিকা রূপালী মুন্ডা আর সাবিনা বেগম তখন সবকে এই কি ডেডিকেট করে দিয়েছে কোনাল কি দিয়েছে মন ভাল মন মানুষ লাগা নাম লিখি দিয়েছে মই প্লে করে দিয়েছে আপনি সবই শুনবি ইয়াতে ধুম ফিল্মরা সুনীতি জোহান লাগা আওয়াজতে মিউজিক দিছে প্রীতম লিরিক্স সমীর

আমি খান লাগা লিসনার জুপা গে জামিয়ার উংমা মগক চুমরা রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব। অ্যাকচুয়ালি তাই হি বিমিসাল ফিল্মরা একটা ইয়ে কসম হে কই কিনা একদম গীত রিকুয়েস্ট করে আছে হলি বি মই বিচারি আছে এটু পা নাই। তো ইয়াতে মই লাগা ফেভারিট সং একটা বিমিসাল ফিল্মর মই প্লে করে দিয়ে হব। আই হোপ ইউ লাইক ইট। এক রোজ মে কই কিনা তো ইয়াতে তাই এটু গীত ডেডিকেট করে দিয়েছে মুইকে আর রুকুবলে মেথা অমল বসুমাত্রী আতো আর আদমান দুর্গেশ নাকানপুরী বাইখুন মুন্ডা রমেশ পাত্র যোগেন্দ্র ড্রম্পি আখোজো ডক্টর জুপেন লোনি সুনীতা বসুমাত্রী আতোলি লিভি অঞ্জালি বসুমাত্রী আর বোনাম বেবি কুইনা তাইব লিখিনা পতাই দিয়েছে। তো আমি খান সব লিখিনা শুনি হব অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু মি এস ওয়েল। তো শুনি কিনা এনজয় করবি কিশোর কুমার আওয়াজতে। মিউজিক দিছে আরতি বর্মা, লিরিক্স আনন্দ বক্সি, ফিল্ম আছে বিমিসাল।

আমি খালাগা লিসনার গ্রাম জসওয়াদি ডিস্ট্রিক্ট ব্রা এফ এম ট্রাকোপান লাগা রেডিও লিসনার্স গ্রুপ রা রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব হমকো দুমসে বিয়ার হে ফিল্ম রা কুমার সানু অলকা ইয়াগনিক আর আনন্দ রাজ আনন্দ লাগা ওয়াস্তে মিউজিক দিছে আনন্দ রাজ আনন্দ লিরিক্স দেব কৌলি।

আমি খান লগা লিসনার সুনীতা বসুমতারী ফ্রম পুকাজান দাহি রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনে হব এম এস ধোনি ফিল্মরা আরমান মালিক অবস্থায় মিউজিক দিছে আমাল মালিক লিরিক্স মনোজ মুন্ধাশিয়া আর তাই সব লিসনার ফ্রেন্ডস কে ডেডিকেট করে দিয়ে আছে কে আছে শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ড।

আমি খালাক লিসনার বাইখন মুন্দা চারাইডিউ ডিস্ট্রিক্ট সোনারী আসাম রিকুয়েস্ট কয়েল গীত আমি খান শুনি আব মিলান ফিল্মরা কুমার সানু আর সতনা সরকম অবস্থে মিউজিক দিছে আনন্দ আর মিলেন লিরিক্স সমীর আর তাইটু গীত গেট করে দিয়েছে দুর্কেশ নাগানপুরী আমল বসুমাতরি বিমল বসুমাতরি অঞ্জলি বসুমাতরি সুনীতা বসুমাতরি রমেশ পাত্র রুনু পাত্র লাকি বীর

0: All right, dear listeners, that was a program brought to you by Youth Forum. And here is the final traffic update for this evening for Kohima. So if you're traveling from Moncola to PHQ Junction, the status of traffic is light for both north and southbound. The route from PHQ Junction to Mezzer Junction, the status of traffic is light for northbound and heavy for southbound. So if you want to take the alternate route, you can choose Lady Miles Road. From TCP to Russell Point, the status of traffic is moderate for northbound and light for southbound. The alternate route for this will be box cutting to NHAK to Census Point or Phulbari to Kuchisi Ground to Russell Point. From Russell Point to Census Point, the status of traffic is light for northbound and heavy for southbound also. You can take the alternate route, that is Census Point to NHAK Junction. And from High School Junction to Census Point and NHAK Junction to Census Point, the status of traffic is light for both north and southbound. So there you have it, dear listeners. That was the final real-time traffic update for this evening. Make sure that you guys follow traffic rules and drive safely. Coming up next is your program, Health and Family Welfare, after which we will have your Western music program, RJ's Choice. This is FM Tragopan at 103 MHz. Stay tuned.
1: FM Tragopan
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tragopan.
1: FM 103 MHz.
3: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimedes. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
4: Get attractive offers up to Rs. 55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
5: जानते हो, बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है, जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार।
6: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है।
5: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
7: Bumblebee Society tu bacha thik thak thakia aro bacha disabled khan logot 10 sal upor kam kurikena ahi ase aro yate ami khan bacha disabled hua khan logot kam kurikena aha same dikhia tu bacha bishibi chuto time te timely development science khan ignore kurile dangor hua same duk ditari lok pai thake joldi para jani lua aro hohai kuria para ekta bacha laga jivan tu bishi bodli dikhibo paribo ekta bacha ek sal na puncha age ma baba early signs kunuba sai thakibole laga khan tu itu ase নাম মাতিয়া নহলি বি আওয়াজ দিয়া সামে সুকুপাড়া আপনার লাগা চেহারা সা 5 আর 8 মহিনা হওয়া টাইমতে গাও রোল করিব পারিয়া মাথা ঠিক পাড়া বুখিব পারিয়া নিজর গাও বুখিব পারিয়া মাথা ভাল পাড়া ঘুরিব পারিয়া বেড়া বলে নহলে ঘুরিব পারিয়া নিজর উঠিব পারিয়া ছোট স্টেপ লব পারিয়া সাপোর্ট লই কিনা বেড়া বলে শুরু করিয়া ইটু ওপরে দিয়া খান কোনোবা অলপ দেরি লুই আছে কইলে আপনার লাগা বাচ্চা আর্লি গাইডেন্স আর জলদি মদত পা পারা লাভ পাব যদি আপুনি আপোনাৰ লাগা বাচ্চা ডেভেলপমেণ্ট কাৰণে মন চিন্তা থাকিলে নহলে বি ৰাস্তা লাগিলে বাম্বলবি আৰ্লি ইণ্টাৰভেনশ্যন চেণ্টাৰ আপাৰ এগ্ৰি কলনি কোহিমা নাগালেণ্ডতে কণ্টেক্ট কৰিব পাৰিব নহলে বি ইটো ফোন নম্বৰতে কল কৰিবি 9863084990 নহলে বি 6009345870
1: ৱেফম ট্ৰাগোবান
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tragopan.
1: FM 103 MHz.
8: Itu Akashvani Kohima. Health and Family Welfare Program Day Akusop Manuge Swagat Guridiase. Aji Amar Health and Family Welfare Program Day Hunibo. Antenatal Care Oporde. Dr. Ayo Thao, Junior Consultant, Obstetrics and Gynecologist, CHC Viswema Logot, Vithobra He Interview Lua Program Ekta Hunibule Babo.
9: বেশি খুশি আছে আজ আমার স্টুডিও আছে ডক্টর আয়ো থাও জুনিয়র কনসালটেন্ট ওবিএস এন গাইনি সিএচ সি বিশ্বমা আছে তার আসল করি আজ আমার এ এন সি ইটু কি আছে আমার বেশি মানুষ এ এন সি ইটু জানিগে থাকিব পারে হলে বি জানকারি খান হলে বি ভাল বা নাজানা পি থাকিব পারে তো আসল করি কিনে ইটুলা ওপরতে কথা বতরা করব আছে ডক্টর আপনার সময় পাই কিনা আজ আমার স্টুডিও আহা নিমিলে বেশি খুশি আর আমার প্রোগ্রাম দিবি আপনারকে ওয়েলকাম করে দিয়ে আছে তো সবচেয়ে পহিলা আমি জানিবলে মন থাকা এ এন সি ইটু কি আছে এই আমার কই দিলে আর বেশি খুশি হব।
10: থ্যাংক ইউ অল ইন্ডিয়া রেডিও ফর হ্যাভিং মি। আমি এ এন সি কোয়াদ অল্প ডিটেইল বা কব এ এন সি কোয়াদ এন্টিনেটাল কেয়ার আছে এই মাইকী মানুষ তাই সাদি হয়ে কিনে তালা পিরিয়ডটু মিস হয়েছে গেলে তো আমি খান তাই লাগা প্রেগনেন্সি টেস্ট করে কিনে এই পজিটিভ ওলাইছে গেলে তো তাতে পর হেলথ কেয়ার প্রফেশনালস খান বা ডক্টর নার্সেস খান বা তাইকে কেয়ার দিয়ে এই তো তাই লাগা কনসেপশন বা টিল তাই লাগা লেবার পেইন স্টার্টস হওয়া তাক এই পিরিয়ডে আমি খান কি কেয়ার দিয়ে এই কিন্তু আমি খান এন্টিনেটাল কেয়ার এই কয়।
9: আচ্ছা আচ্ছা এতিয়া এ এন সি লাগাতার লাগা আসল ভাবনা এইটু কি আছে এইটুবি আমি খানকে কই দিলে বেশি খুশি হব। আর
10: এ এন সি লা অবজেক্টিভস তো আমি খান তিনটা চারটা ডিসকাস করব পারব। ফার্স্ট তো আমি খান মাইকী একটা প্রেগনেন্ট হয়েছে গেলে তো তার লাগা ফিজিক্যাল ওয়েল বিং তার লাগা মাথা বা তালা ঠেংটাক তো কেনেকা আছে তার লাগা বডি ওয়েট খান কেনেকা আছে তালা হাইট আর তার লাগা ওয়েট হিসাবতে আমি খান বি এম আই তো সাব ইনার কারণে বাচ্চা লাগা ফিটেল ওয়েল বিং বাচ্চা তো কেনেকা আছে এই ঠিক সাব লাগবে আর এটির ওপরে প্রেগনেন্সি থাকা তার কমপ্লিকেশনস কুমা হয়ে যায় এই আমার লাগা হেলথ নহলে বি বাচ্চা লাগা হেলথ এফেক্ট করবলা এই খান তো আমি খান পারাটাক তো চাই কিনে আমি খান ট্রিটমেন্ট দিব লাগে এনেকা একটা থাকিব আর লাগা আনাদার এমস এন্ড অবজেক্টিভস তো এই মাদারকে আমাক এডুকেট করব লাগে যায় তাইকে নাইন মান্থস প্রেগনেন্সিতে তার লাগা জার্নি তো কেনেকা হব এই আমি খান ভাল বা তাকে এডুকেট করব এনেকা করে কিনে তাইকে নর্মাল ডেলিভারি হব না সিজারিয়ান হব এই খান আমি খান মেন্টাল প্রিপারেশন করে কিনে রাখি কিনে এই প্রসেসটা তাইকে লই যাব আর বাচ্চা পা পিছিয়ে দিবি তাইকে কেনেকা বাচ্চা তো কেয়ার করব আর তাইকে নিজেও কেয়ার করব এই আমি খান ভাল বা তাইকে এডুকেট করব আর বাচ্চা পাই লওয়া পিছিয়ে দে তাইকে নেক্সট প্রেগনেন্সি তো কি মান্থস নহলিবি কি ইয়ার্স নহলিবি কি ডেজ গেপ রাখব আমি খান এই খান ভাল বা তাকে এডুকেট করব পারব। ওভারঅল আমি খান এমস এন্ড অবজেক্টিভস তো প্রেগনেন্ট কারণে আমার মরি যা লাগা নহলিবি বাচ্চা তো পাই কিনে তাই 28 ডেজ ভিতরে মরি যা লাগা এই খান লাগা কমতি করব এই আমি খান টার্গেট আছে আমি খান লাগা মেইন অবজেক্টিভস তো এই আছে।
9: আচ্ছা আচ্ছা তো মা একটা তার লাগা পেটে বাচ্চা বুকিয়া সময় দে তার কিমান বার হসপিটাল ভিজিটস এইটুবি করবলে লাগিব।
10: হসপিটাল ভিজিটস প্রেগনেন্ট থাকা টাইমটো আমি খান জেনারেলি চারবার কয় ফার্স্ট ভিজিট টু থ্রি মান্থসতে একবার হব লাগিব আর সেকেন্ড ভিজিট টু ফোর টু সিক্স মান্থস হব থার্ড ভিজিটস টু সেভেন টু এইট মান্থস হব আর এই পিছনে নাইন মান্থস হব এই যদি প্রেগনেন্ট ওমেন তো তালা কন্ডিশনস ভাল নাই কলে তো তার লাগা হেলথ কন্ডিশনস খান ঠিক নাই কলে তো একর্ডিংলি আমি খান তাইকে তার লাগা ভিজিটস তো আমি খান নাইন টু টেন টাইমস বি এই মাতিব পারি যায় এই কনসার্ন ডক্টরস খানে চাই কিনে পেশেন্টকে তো কব লাগি যায়।
9: আচ্ছা আচ্ছা তো একটা মা তো হলে তো হসপিটাল ভিজিট যা টাইম দিয়ে আপনার খান পারা নহলে বি ডক্টরস খান পারা কি খান চাই দিয়ে
10: প্রেগনেন্ট ওমেন আমি খান লগতে আহা টাইম দে আমি খান তার খান হিস্ট্রি তো ভাল ভাল হব তাই লা পাঁচ অবস্টেট্রিক্স হিস্ট্রি কব তাই পহিলা প্রেগনেন্ট হয়ে কিনে বাচ্চা তো মরিছে না মরা নাই বাচ্চা মিসকেরেজ হওয়ালা হিস্ট্রি খান আসেন নাই ডায়াবেটিক্স খান আসেন না হাইপারটেনশন খান আসেন নাই এই খান ভাল ভাল হব আর তাইকে ফিজিক্যাল এক্সামিনেশন দ্যাট মিন্স তার লাগা মাথা বা তালা তো তাক তো আমি খান এক্সামিন করব লাগি যায় মাথাতে চাব লাগা তো আমি খান জন্টিস খান আসেন নাই আর এনিমিয়া খান আসেন নাই এখান চাব আর তালা ওরাল কেভিটিতে একো প্রবলেম আসেন নাই দাঁত খান নহলে বি গামস খান প্রবলেম আসেন নাই আর তালা চেস্ট পার্ট আইসিল ব্রেস্ট এক্সামিনেশন খান করব লাগি যাব তালা কনসেন্ট লই কিনে আর তালা হার্টবিট খান লাংস খান সাফা আসেন নাই এই খান চাব আর তালা পেটে আহিলে প্রেগনেন্ট থাকা লা ওপর বি আর কোনবা জায়গাতে টিউমার খান বি আসেন নাই এইখান চাব লাগি যাব আর তালা ইন্টিমেট এরিয়া খান আমি খান তখন কিবা কমপ্লেন আছে কিলো তখন কনসেন্ট লই কিনে আমি চাই কিনে তাকে মদব করব ঠেংতে যাইছে কিলো তালা ঠেং খান তো সুয়েলিং থাকে আসেন নাই এইখান চাব লাগি যায় আর ব্লাড ইনভেস্টিগেশনস খান কোনবা করব লাগি যায় ফার্স্ট অফ অল আমি খান তাই এনেমিক আসেন নাই তালা লাল খুন তো কমতি আসেন নাই এই চাব লাগি যাব তো লাল খুন তো ইফ ইটস লেস দেন 11 নিচে থাকলে তো আমি খান ট্রিটমেন্ট আইরন তো ভাল বা দিব লাগবে আর তালা ব্লাড সুগার সাবে বেশি ইম্পর্টেন্ট আছে ডায়াবেটিক থাকলে তো তাহলে আমা আর বাচ্চা কিনা কমপ্লিকেশনস তো বেশি ওলাই যায় আর কাউন্সেলিং দি কিনে এইচ আই ভি টেস্টিং করব লাগে যায় আর হেপাটাইটিস বি সি এ এই খান করব আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সিফিলিস এই খান সব লাগে যায় আর এই ওপর থাইরয়েড ফাংশনস কেন আছে এই সব লাগে যায় কি কারণে থাইরয়েড ফাংশনস ঠিক না থাকলে তো তাই মিসকেরেজ হব পারে নলিবি বাচ্চা পা পিছিয়ে তাই এই বাচ্চা তেলা ইন্টেলেকচুয়াল লেভেল তো বেশি ডিস্টার্ব হয়ে যাব পারে এনে একটা আছে আর এই ওপরে ইউরিন চাব লাগে যায় ইউরিন রুটিন এক্সামিনেশনস কি কারণে পেশেন্টর কমপ্লেন না থাকলে বি তালা ইউরিন ইনফেকশনস খানবি থাকি যায় এই ট্রিটমেন্ট না করলে তো বাচ্চা তো টাইম নহা আগে এই ডেলিভারি বি হয়ে যাব পারে এই খান আছে আর আল্ট্রাসাউন্ড চাব লাগে যায় আল্ট্রাসাউন্ড আমি খান 5 to 6 weeks নহলে বি 6 to 8 weeks বিটুইন দে একবার চাব লাগে যায় এই কিলে চাই করলে তো এই আল্ট্রাসাউন্ড চাবরা তো বাচ্চা তো তালা ওমসতে আছে না আলাগ জায়গাতে আছে এই জানিব পারব আলাগ জায়গা মতলব টিউবস থাকি যায় ওভারিজে থাকে নহলে তো আবডমেন দেবি থাকি যায় এই হাঙ্গে এক্টোপিক প্রেগনেন্সি কয়ে এক্টোপিক প্রেগনেন্সি খান ডক্টরসে চাই কিনে কি করব এই ডিসাইড করব লাগে যায় কি কারণে এই কি হয়ে যাবি টার্মিনেট করব লাগিব না করলে তো তাই ফাটি শিখলে তো তাতে তালা পেটে পুরা খুন জমা হয়ে যাব এনে মানে তাই শক্তে যাই যাব পারে আর সেকেন্ড আল্ট্রাসাউন্ড আমি খান 11 to 14 weeks এই আমি চাব লাগে যায় এই চাব লাগা তো নকল ট্রান্সলুসেন্সি কয়ে বাচ্চা লাগা নেক এরিয়াত এটা লাগা সফট টিস্যু লাগা ফ্লুইড ফিল স্পেস তো চাব লাগে যায় তো এই ডাইমেনশন তো এটা লাগা ডিস্টেন্স তো মোর দেন 3.5 mm থাকলে তো এই বাচ্চাটো তাই ডাউন সিনড্রোম খান হইলে বি তা লাগা স্পাইনাল কর্ড লাগা ডিফর্মিটিস থাকি যাবলে চান্স থাকি যায় এই কারণে এই লিমিট তো ক্রস করে কিনে আছে কলে আমি খান একটা ট্রিপল মার্কার টেস্ট এই 15 to 20 weeks ভিতরে ব্লাড টেস্ট একটা করব টেস্ট খান তো পজিটিভ থাকলে তো আমি খান কপলকে এই কাউন্সেলিং দি কিনে প্রপার স্টেপস কি করলে ভালো হব ঘুরি দে আর নেক্সট আল্ট্রাসাউন্ড লেভেল 2 আল্ট্রাসাউন্ড স্ক্যানিং কয় এই 18 to 20 weeks এই চাই 18 to 20 weeks টাইমে তো বাচ্চা লাগা অর্গানস খান তো অলমোস্ট ডেভেলপ হয়ে থাকি যায় এই কারণে এনি অ্যাবনর্মালিটি এই ডিটেক্ট করলে তো আমি খান কি করব এই কপলকে কাউন্সেলিং দি কিনে কি স্টেপস লব এই আমি খান করব লাগে যায় এই পিছনে সাবসিকুয়েন্টলি এভরি 2-3 months আহিলে তো আমি খান আল্ট্রাসাউন্ড হইলে অল টুগেদার চারবার পাঁচবার আল্ট্রাসাউন্ড করে লবি একো নহয় আল্ট্রাসাউন্ড বা খিচা কৰি থাকা তাম দে এই কি ইমেজিনস খান তো প্রেগনেন্ট থাকা তাম দে সেফ আছে এই আমি কৈ দিব মন আছে আল্ট্রাসাউন্ড আর MRI তো সেফ আছে এই কারণে চিন্তা না করবি হলে বি সিটি স্ক্যান আর এক্সরে চেস্ট এক্সরে এই খান লওয়া খান এই হার্মফুল এফেক্টস থাকি যায় অন দ্য বেবি এই আপনি খান মন দিয়ে রাখব লাগবে বাই চান্স আপনি ডক্টর বা না জানি কিনে এক্সরে পাঠাই দিছে একবার দুইবার কারণে তো আপনি ফুল এফেক্টস না থাকিব এই আপনি হাঙ্কে জনাই দিয়ে আছে
11: আচ্ছা ডক্টর এই খান একটা একটা করে কিনে ভাল পড়া আমি খানকে কই বুঝাই দিয়ার কারণে বেশি ধন্যবাদ আর বেশি খুশি পাই আছে এতিয়া আকো আমার খান বেশি মানুষই জানি থাকিব পারে না জানা মানুষই থাকিব পারে তো মা একটা পেটে বাচ্চা বুখিয়া সময় দে তাই কি করি বলে লাগে আর কি না করি বলে লাগে এই খান বি অলপ কই দিলে বেশি খুশি হব
10: প্রেগনেন্ট থাকা আমা একটা তো তাই কি করব লাগে এই ফার্স্ট কই দিব তাই ডক্টর লগত অ্যাপয়েন্টমেন্ট থাকা তো এই রেগুলারলি যাব লাগিব ফার্স্ট অফ অল আর তাই ডক্টর লগত যা তাহলে ওপেনলি হেজিটেট না করে কিনে তালাগা ডাউটস কি আছে তালা কমপ্লেন্টস কি আছে তালাগা অ্যাপ্রিহেনশন কি আছে বই খাই তো সব ডিসকাস করব লাগিব ডক্টর লগত আর তাই লাগা ভাইটামিনস নহলে মিনারেলস খান দাবাই কি অ্যাডভাইস দিয়ে আছে এই খান তো ঠিক টাইমিং খাইলে বেশি ভাল আছে আর পানি কিমান খাব লাগে এই আমি ডিসকাস করব মন যায় পানি তো কমসে কম আমি খান আডাল্ট খান তো এটলিস্ট 3 to 4 liters তো ডেইলি খাইলে বেশি ভাল আছে এই নিচিনা প্রেগনেন্ট ওমেন খান বি এই ঠিক পানি না খাই থাকলে তালা ইউরিন ইনফেকশন ওলাই যাব পারে আর তালা লেট্রিন বি টাইট যাই যাব পারে এই কারণে পানি এডেকুয়েট খাওয়া তো এই বেশি ইম্পর্টেন্স আছে আর ব্যালেন্স ডায়েট মতলব আমি খান প্রোটিনস কার্বোহাইড্রেটস নইলে কি কি খান ব্যালেন্স ডায়েট খাব লাগিব তা মন দিয়ে রাখব লাগিব আর প্রেগনেন্ট থাকা টাইম লবি এক্সারসাইজ মডারেট এক্সারসাইজ করে আমি খান এনি ডেইলি 20-30 minutes ওয়াক করা তো এই বেশি ভাল আছে এক্সারসাইজ করা তো আমি খান অ্যাপেটাইট ভালো উঠে আর প্রপার স্লিপ বি পাই এই একটা মন দিয়ে রাখব লাগিব আর গুমাবি কমসে কম 7 to 8 hours তো গুমাব লাগবে আর গুমা টাইমটি হলে বি লেফট সাইড ফেলে গুমাইলে তো এই বাচ্চার লগতে ব্লাড সাপ্লাই তো এই ভাল যায় এই আপনি হাঙ্গে জনাই দিয়ে আছে আর লেট্রিন যাই কিনে লেট্রিন করে দিয়া পিছিয়ে আমি খান লেট্রিন খতম হওয়া পিছিয়ে আমি খান স্কুইজ করে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ করে এই প্রেগনেন্ট হওয়া টাইমটি স্টার্টিং বা এই ট্রেন করে থাকলে আপনি খান ডেলিভারি হওয়া পিছিয়ে দিবি আপনি খান মাজলস তো তাকত থাকবে আর পেশাব লেট্রিন ঘুরাবি আপনার না প্রবলেম এই কমতি হব এই আপনি হাঙ্গে জনাই দিয়ে আছে ডেন্টাল কেয়ার এই বেশি ইম্পর্টেন্ট আছে এইটো আপনি হেঁকেত জনাই দিয়া আছে এইটো খান কৰিব লাগে প্ৰেগনেণ্ট থকা টানিত
11: আৰু
10: না কৰিব লগা এইটো একটা দুইটা জনাই দিব মন আছে ফাৰ্ষ্ট প্ৰেগনেণ্ট হোৱা টাইমতে কোনোবাটো স্পটিং থাকি যায় এইটো নৰ্মেল বি হ'ব পাৰে হ'লে বি যদি প্ৰেগনেণ্ট ৱমেনটো স্পটিং থাকিলেতো এইটো ৰিলেশ্যনশ্বিপটো এবষ্টেইন কৰিলেতো বেছি ভাল আছে আৰু আলকহলটো আমি খান জানি আছে আলকহল প্ৰেগনেঞ্চিটো কেনেকুৱা হৈ যায় আমি খান যদি আমাৰ এটা প্ৰেগনেণ্ট আছে তাই আলকহল খাই থাকিলে তাইতো আলকহল চিনড্ৰম বেবিজ এইটো ডেলিভাৰ কৰিব এইটো ডেলিভাৰ কৰাৰ পিছে এইটো বেবিজটো তাৰ লগা মেণ্টেল গ্ৰ'থ ছ'চিয়েল গ্ৰ'থ নহ'লে বি তাৰ লগা ফিজিকেল গ্ৰ'থখনটো বেছি ৰিটাৰ্ড হৈ নাথাকিব আৰু তাইতো এটেনশ্যন ডেফিচিটখন থাকিব লাৰ্নিং এবিলিটিজখন বেছি শ্ল' হ'ব এনেকুৱা এটা হ'ব এইটো কাৰণে আলকহল ড্ৰাগছ আৰু কফি কফি এইটো বি নাখাইলে বেছি ভাল আছে কফিটো আমি খান ইফ ইটছ মোৰ দেন 200 মিলিগ্ৰাম পাৰ ডে কয় এইটো একদিন এইটো ওপৰতে খাই আছিলেতো মিছকেৰেজ বি হৈ যাব পাৰে এইটো কয় আৰু স্মকিং দে আহিব প্ৰেগনেণ্ট ৱমেন স্মকিং কৰে কৰিলেতো তাই ব্লিডিং টেণ্ডেঞ্চি বি থাকিব আৰু বাচ্চা পাৰ পিছতে বি খুন বেছি যাব পাৰে আৰু কোনোবা মানুহ বাচ্চাটো ইচ্ছা পাইছে আৰু ছাডেনলি এনেই মৰি যাইছে ছাডেন ইনফেণ্ট ডেথ এইটো কয় এইটোতো স্মকিং প্ৰেগনেণ্ট ৱমেন খান লগতে এইটোতো অলপ বেছি হৈ যায় এইটো বি আপুনি আগে জনাই দিয়া আছে আৰু খা লোৱা আমি ডিছকাছ কৰিব কৰিলেতো মঞ্চ হ'লে বি আণ্ডাৰ কুক মিট এইটো খান নাখাব লাগিব আৰু ফ্ৰেছ খাব কৰিলে বি এইটোতো আমি খান ভাল বা বইল পানীৰ পৰা ভাল বা চাফা নকৰিলেতো খাইলেতো টাইফইডখন ওলাব তাতে পৰা দিগদাৰ হ'ব আৰু পেইন কিলাৰখনটো খুচি খুচি নাখাব লাগিব খাব কৰিলেতো আপুনি কনচাৰ্ণ ডক্টৰৰ লগতে কনচাল্ট কৰি কিনে খাই লোৱা বেছি ভাল হ'ব আৰু ট্ৰেভেলিং এইটো কেনেকুৱা অলপ তাতে বি ডিছকাশ্যন কৰিব মন যা আছে আৰ্লি প্ৰেগনেঞ্চি ফাৰ্ষ্ট 3 মান্থছটো বেছি ক্ৰুচিয়েল থাকে সেইটো কাৰণে আমি এখন নাগালেণ্ডৰ ৰাস্তাখনটো ইমান ভাল নাই কৰিলে বাম্পি ৰোডছখনটো আমি ইমান ট্ৰেভেল নকৰিলে ভাল হ'ব ফাৰ্ষ্ট 3 মান্থছটো আৰু ফ্লাইট ট্ৰেভেলটো প্ৰেগনেণ্ট ৱমেনটো নৰ্মেল আছে কৰিলেতো টিল 36 উইকছটো একো নহয় এডভাইচেবল হে আছে যাব পাৰে হ'লে বি যদি এইটো প্ৰেগনেণ্ট ৱমেনটো তাই হাৰ্ট প্ৰব্লেম থাকে বিপি প্ৰব্লেম থাকে নহ'লে বি তাই তালা লাল খুনটো বেছি কমটি থাকে নহ'লে বি তাই পইলা টাৰ্ম নহয় কিনে নৈ মইনা নহয় কিনে পা লগা এনেকুৱা হিষ্ট্ৰীখন থাকে এনেকুৱা আছে কিন্তু তাইকে ফ্লাইট ট্ৰেভেল কৰা বি ৱাৰ্ণিংটো দিব লাগি যায় আৰু এটাটো আফটাৰ 36 উইকছ অফ প্ৰেগনেঞ্চি আমি খান ইউজুৱেলি ফ্লাইটতে যাবি কোৱাটো এইটো এডভাইচ নকৰা বি হৈ যায় আৰু এটা ক'ব মন থকাটো প্ৰেগনেণ্ট থকা টাইমতে আপুনি খান ফিটিংছ মতলব ক্লথছখনটো বেছি টাইট চলাটো এইটোতো ভাল নহ'ব ব্লাড ফ্ল' এইটো অবষ্ট্ৰাক্ট কৰে এইটো কাৰণে আপনি হান লং পেণ্ট হ'লে ইনাৰখন হ'লে বেছি টাইটখনো নাচলাবি এইটো এডভাইচ কৰিব মন যায় আৰু পেঞ্চিল হিলছখন চলাটো এইটো বি এটা প্ৰব্লেম হ'ব আপুনি খান বেলেঞ্চটো লছ কৰি কিনে আপুনি খান গিৰিছো কিলে আপুনি হান কিবি নিজৰ দুখ দিব আৰু প্ৰেগনেণ্ট বাচ্চাৰ ভিতৰতে থকা কিবি দুখ দিবলৈ এইটো চান্স থাকি যাব আৰু পাপায়াটো আমি এইটো ক'ব মন আছে পাপায়া খা লগাটো এইটো আনৰাইপ আৰু চেমি আনৰাইপ পাপায়া এইটো খানটো অলপ ইউটেৰাইন কনট্ৰেকশ্যন মতলব পেটে বাচ্চা বোকালা ৱুমছে অলপ দিগদাৰ দি দিয়ালা থাকি যায় এইটো লেটেক্স ছাবষ্টেঞ্চটো এনেকুৱা এটা আছে এইটো কাৰণে আনৰাইপ আৰু চেমি আনৰাইপ পাপায়াটো নাখাব লাগিব ক্ৰেপটো আজিকালি বেছি পপুলাৰ আছে আমি এতিয়া ছিজন আছে কেকেৰা কৰি না এইটোতো ভাল বা কুক কৰিছো কলেতো এইটো খাই ল'বি একো নহয় হৈ ল'বি এক সপ্তাহতে আপুনি মোৰ দেন 300 গ্ৰামছ খাইছো কলেতো এইটো বি অলপ তালা ৰিক্স থাকি যাব পাৰে এইটো বি আপুনি সেনেকৈ জনাই দিয়া আছে আৰু ভাত খা পিছতে আপুনি খান ফাট লে ডাউন নকৰিব লাগে ভাত খা পিছতে ফাট লে ডাউন কৰিলে আপুনি গেষ্ট্ৰিক এচিডখন ৰিফ্লাক্স কৰি আপুনি গলাত আহিব নহ'লে গলা বি জুলীয়া বি থাকি যায়
11: বেছি ধন্যবাদ আছে এতিয়া আৰু দুচৰা এটা জানিবলৈ মন থকা ধৰিলে মা এটা পেটে বাচ্চা বুকি আছো মই তাই লগা কমন বিমাৰী খান কেনেকুৱা খান থাকে এইটো বি শ্বেয়াৰ কৰি দিলে বা
10: আচ্ছা প্ৰেগনেণ্ট থকা টাইমতে কমন কমপ্লেইনছ খানটো এইটো মাইনৰ কমপ্লেইনছ খানে আছে এইটো মষ্ট কমনটো নাউজিয়া থাকিব উল্টি লাগিব ভমিটিং কৰি থাকিব আৰু পেচাব কৰা বি ইনক্ৰিজ হৈ যায় ফ্ৰিকুৱেঞ্চিটো পেচাব বেছি বাৰ বাৰ কৰিব লাগি যায় আৰু মাজল ক্ৰেম্পছ খান থাকিব তো এইটো কমপ্লেইনছখনটো দাবাইটো এনেই চব থাকে আপুনি কনচাৰ্ণ ডক্টৰৰ লগতে চাইলে দাবাইখন বা এইটো চব মদ কৰিব পাৰিব কনষ্টিপেশ্যন বি অলপ থাকি যায় আৰ্লি প্ৰেগনেঞ্চিতে এইটো খান বি আপুনি পানীত ঠিক খাই থাকিলে এনেই এইটো খান প্ৰব্লেমটো চল্ভ কৰিব পাৰালে আমি আছে
11: মা এটা পেটে বাচ্চা বুকি আছো মই দে আমি খান কোনোবা খাতাৰনাক ডেঞ্জাৰ চাইন্স বি কোনোবা থাকিব পাৰে তো এইটো খান বি কেনেকুৱা খান আমাখান মনতে ৰাখিবলৈ লাগে
10: আচ্ছা ডেঞ্জাৰ চাইন্স ইন প্ৰেগনেঞ্চি মতলব আপুনি একদম এলাৰ্ট থাকিব লাগে প্ৰেগনেণ্ট থাকিলে এনেকুৱা দুখ পাই আছিলে আপুনি ডক্টৰৰ লগতে ফাট চাইলে ভাল হ'ব এটা পইণ্ট টু পইণ্ট আমি হান ক'ব মাথা একদম বিষাই কিনে দাবাই খাইলে বি আৰাম নাপাই আছিলে এইটো একটা আছে আৰু আপুনি লগা চকু বা চাহটো ভিজুয়াল ডিস্টার্বেন্স থাকি যা মতলব একটা মানুষের সাহায্য হলে দুইজন মানুষের দেখা নিচিনা এনেকা হয়েছে বলে এই বেশি রিস্কি আছে আর আপনি মাথা ঘুরে যায় নহলে আপনি ব্লাড প্রেসারও 160/110 এনেকা উঠি আছে এই ফাট আপনি ডক্টরকে লগ পাব লাগি যাব আর আপনি গেস্ট্রিক এরিয়া মতলব গেস্ট্রিক নহয় হলে গেস্ট্রিক এরিয়াতে বেশি বিষা আছে বলে এই তালা রিস্কটা বেশি আছে আর আপনি পেটে বিষা তো আপনি ইউরিন ইনফেকশনটা বেশি সিভিয়ার হয়ে কিনে থাকব পারব নহলে তো আপনি কিডনি পাইলো নেফ্রাইটিস কয় এই থাকলে তো এই বেশি রিস্কি আছে আর আপনি গাল ব্লাডার স্টোনস খান থাকি তুমি আপনি পেট বিষাই থাকব পারে নহলে অ্যাপেন্ডিক্স খান বিষাই থাকব পারে এই কারণে এই খান তো দিগদার পা আছে বলে আপনি ডক্টর লগতে যাব পারব ফাট চাইলে ভাল আছে নহলে বি আপনি রাইট শোল্ডার নহলে বি শোল্ডার এরিয়া ফেলে বেশি বিষা আছে আর্লি প্রেগনেন্সিতে এনেকা আছে বলে আপনি ডক্টরকে লগ পাব লাগি যায় কি কারণে এই একটপিক প্রেগনেন্সিতে ফাটি কিনে খুন দু যায় কিনা আমি হানা ডায়ফ্রামটো ইরিটেট করলে তো শোল্ডারটা বেশি বিষাই যায় এই আপনি হান মনে রাখব লাগবে আর বেশি ডেডলি ডিজিজ একটা তো অ্যামনিউটিক ফ্লুইড এম্বোলিজম কয় নহলে বি পালমোনারি এম্বোলিজম কয় বাচ্চা লাগা পানি তো পলাই কিনে আমি হান হার্ট নহলে বি লাংসতে যাই যাইলে তো এই কনফিউশন থাকি যাব পেশেন্ট আর বেশি রেস্টলেস বি থাকি যাব এনার কারণে তাকত বি একদম না থাকা হয়ে যাব এনার কারণে আচানক মরি যাবি থাকি যায় এই আপনি হান মনে রাখব লাগবে আর নিচেরে যাইছে বলে তো প্রেগনেন্ট ওমেন তাই ব্লিডিং থাকি আছে আচানক পুরো মর্নিং দিয়ে উঠিছে এনে খুন বটা আছে বলে তো এই ফাট ডক্টর লগতে যাব লাগে একটা আছে আর এনে তালা কনসিয়াসতে না থাকি এনে পানি ওলাই যাইছে পেশাব লাগিছো আমি প্যান্টিসতে পেশাব নিচিনা লাগিছো বলে এই ডক্টর লগতে ফাট না যাইলে তো এই চান্সেস অফ ইনফেকশন টু দ্য বেবি এইটো বেশি হয়ে যায় আর বাচ্চা লাগা মুভমেন্ট ডেইলি আপনি 28 weeks পর এই কাউন্ট করব লাগি যায় 1 hour এটলিস্ট 10 times এই তালা মুভমেন্ট এনে ফ্লিকারিং মুভমেন্ট ধরলে বি বাটারফ্লাই খান এনে আহিনে ফ্লিপ করে থাকা লা নিচিনা এই মুভমেন্টও আপনি এটলিস্ট 10 times ইন 1 hour এই পার্সিভ করলে ভাল আছে নইলে বি এই কবি কমতি হয়ে আছে বলে আপনি আপনি ডক্টরকে লগ পাইলে বেশি ভাল হব
11: এতিয়া আকু দোষ একটা জানিবলে মন থাকা ধরলে মা একটা পেটে বাচ্চা বুকি আসো মই আমার দাওয়াই কিসিম খান বি কোনোবাদ না খাবি না কয়ে তো কি লাগা ভ্যাকসিন আর কি লাগা দাওয়াই খান খা দু হে সুরক্ষিত আছে
10: আমি খান ফার্স্ট ভ্যাকসিন কথা কব ভ্যাকসিন তো 3টা ভ্যাকসিন আছে এটা তো চলাব পারে সেফ আছে এটু অপরটিভ আছে হলে বি প্রেগনেন্ট টাইম চলা লাগা তো টিটানাস একটা আছে আর ডিপথেরিয়া লাগা একটা আছে আর পার্টোসিস লাগা এটু একটা আছে আমি খান তিতি তো 2টা ডোজ চলাব লাগি যাই ফার্স্ট টাইম প্রেগনেন্ট আছে বলে তো 4 weeks গ্যাপ রাখি কিনে ফার্স্ট আর সেকেন্ড ডোজ এটু তিতি তো চলাব লাগিব আর ইনফ্লুয়েঞ্জা লাগা ভ্যাকসিন এটু বি একটা আছে প্রেগনেন্ট থাকা টাইমতে একবারও চলাইলে ভাল আছে আর ডিপথেরিয়া আর টিটানাস DDP কোয়া তো এটা ডোজ তো চলাব লাগি যাই থার্ড ট্রাইমেস্টার 28 weeks পিছে দেহে একটা ডোজ তো চলাব লাগি যাই এটু একটা আছে আর দাওয়াই তো কি চলাই গেলে তো 3 months কনসিভ নোহা আগে ফলিক অ্যাসিড তো 400 microgram তো ডেইলি খাব দে এই তালা এডভান্টেজ বেশি আছে ক্লেফ্ট প্লেট লিফ প্লেট আর এই স্পাইনা বাইফিডা এই খান প্রিভেন্ট করব পারলা আছে এই কারণে এই 3 months বিফোর কনসিভিং এই স্টার্ট করব দে আর 3 months প্রেগনেন্সি তাক তো কন্টিনিউ করব দিব সেম তো আর আমি হান সেকেন্ড ট্রাইমেস্টার মতলব 13 weeks পর আইরন তো 100 milligram পার ডে আর ক্যালসিয়াম তো 1000 milligram পার ডে এই কন্টিনিউ করে কিনে ডেলিভারি তাক যাব আর ডেলিভারি বিয়ন্ড দ্যাট বি আমি 4-5 months তক তো খাবল দে
11: বেশি খুশি আছে ডক্টর আপনার আজি সময় পাই কিনে আহি কিনে আমার খানকে আর হনিয়াবিলাক খানকে ANC এটু লাগা ওপর দে বেশি ভাল বড়া কই দিছে আমি বেশি না জানে আখান বি এদি বড়া বেশি জানি লইছে হনিয়াবিলাক খান বি আমার খান লাগা প্রোগ্রাম হনে কিনে বেশি লাভ পাইছে বলে আমি ভাবনা করে আছি হনিয়াবিলাক খানকে আপনার লাগা লাস্ট মেসেজ একটা কবলে মন থাকিলে কইলে বেশি খুশি হব
10: আমার লাগা লাস্ট মেসেজ তো আপনি খান প্রেগনেন্ট ওমেন খান তো কি হইলে বি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস তো বিচারবে এনার কারণে আমি হান চেক আপ তো লইলে বেশি ভাল আছে আর ডেলিভারি তো ঘরতে হইলে বি হয়ে যাব এনেকা তো কিতাবি ভাবিব না লাগিব আমি হান ঘরে সেপসিস মেজার্স খান একদম নাইস লেতরা থাকে এই কারণে আপনি হান ডেলিভারি তো কি হইলে বি ইনস্টিটিউশনাল ডেলিভারিস করলে তো সেফেস্ট আছে এইটু বি জানিব আর আজিকালি এই কোভিড স্টার্ট হওয়ার পিছিয়ে আমি খান টেলি কনসালটেশনস খান ই সঞ্জীবনী এই খান স্টার্ট করেছি এই কারণে আপনি খান লাগা কমিউনিটি হেলথ অফিসার্স এই নার্সেস খান আমি খান সব ডিস্ট্রিক্টে ইন্টেরিয়র পার্ট সব জায়গাতে বি স্প্রেড করে কিনে আছে আমি কব মন থাকা তো আপনি খান যদি স্পেশালিস্ট খানকে লগ নাপাব নহলে বি ডক্টরস খানকে লগ নাপাব কইলে বি যাই কিনে এই কমিউনিটি হেলথ অফিসার্স এই খানকে লগ পাবে আর তখন বাদো ওভার দ্য ফোনস আমি হাঙ্গে কনসাল্ট করি কিনে আপনি হাঙ্গে মদব করব পারা এটু বেশি আছে এই কারণে আপনি হান আপনি হান নাসি এইচ ওস খাঙ্গে এইটু হাঙ্গে তো দূরিলে বেশি ভাল হব কইনে আমি লাস্ট মেসেজটো এইটু কনভে করি আছে থ্যাংক ইউ
11: থ্যাংক ইউ ডক্টর
8: তো আজি আমার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম দিয়ে শুনি বলে পাইছে অ্যান্টি নেটাল কেয়ার অপরডে ডক্টর আয়ো থাও জুনিয়র কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট CHC বিশ্বমা লগত উইথ অবরাহে ইন্টারভিউ লওয়া প্রোগ্রাম একটাও শুনবলে পাইছে আজি কারণে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানদে শেষ করে দিয়েছে
1: ওয়েলফেম ট্রাগোবান News, music and entertainment. FM 103 megahertz.

0: Hello.
1: Hello.
0: Hello, kun kue ase?
1: Anjali, kaise ma'am?
0: Thik ase, kini ka ase?
1: Hello.
0: Kobi ki gana huni bole mon ase?
1: Halchal mo bhi ase.
0: Halchal.
1: Hi.
0: Halchal nai niki.
1: So.
0: Okay, nai. কবি দোসরা গান শুনবলে মন আছে কইলে মানে
1: আপ তোমারে হাবালে পাতান ফাটিও ফিল্ম আছে,
0: এটু বি নাই নাকি?
1: এটু আছে, বাজি থাকে তো। হয়,
0: আপ তুমারি কি কইছে?
1: আপ তোমারে হাবালে পাতান ফাটিও,
0: ওকে আছে। কবি কোনটো গীতটো শুনবলে মন আছে?
1: কি কি টাইটেল আছে ম্যাম?
0: টাইটেল সং আছে চলি আ চলি আ, দিল রোতা হ্যায় হামে তুমসে হুয়া, কুর্তি মাল মাল দি মেরি সর পে দুপাটা, মুঝে প্যার দো।
1: তো হামে তুমসে হুয়া হ্যায় এ তুকে বাতা দে।
0: কোনোবাইকে ডেডিকেট করো বলে মন আছে?
1: মন্দিরা দি, সুনিতা বসুমতারি, অঞ্জলি গগৈ, প্রেমিকা তিওয়া, আসমিতা বসুমতারি, কবিতা কল্পনা মাইনাও, রুনু পাত্র, লাকি, ভাইকন মুন্ডা, বিমল বসুমতারি, অমল বসুমতারি, রুখবিলো মিঠা, যোগেন্দ্র রংবীর, রমেশ
0: ওকে,
1: পাত্র, রমেশ প্রজাপতি, ভগবন সিং পরমার, রাকেশ, পুরন বর্মা, অবিনাশ তেলি, অল দ্য লিসনার।
0: ঠিক আছে। আপনার লাগা পছন্দ করা গীত মই লাইন আপ করি কিনা আছে, আপনার লাগা সাথী খান বি টিউন ইন করি কিনা থাকিব, আর আপনার খান সব মিলি কিনা এনজয় করিবি, আর কল করা নিমিতে থ্যাংক ইউ,
1: ওকে, থ্যাংক ইউ।
0: ওয়েলকাম। শুনি থাকা সব বিলাক প্রোগ্রামটি বার দুসরা গীত কারণে আমি খালতে কল করেছে অঞ্জলি, আর তারপরে পছন্দ করেছে আপ তুমারে হওয়ালে বতন সাথিও ফিল্মত প্রা অনুরোধ করেছে, আর আওয়াজ দিয়েছে উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক। তারপরে তার লাগা FM ট্রাকপেন লা বহুত বহুত সাথী বিলাক খানকে ডেডিকেট করে কিনা মাং করেছে, কিন্তু এই গীত না বাজাওগতে ইয়াতে শিলিগুড়ি আসাম প্রা আয়ুষ প্রা লিখি কিনা পাঠায় আছে, আর লাইভ ফোন ইন লাগা নাম্বার একবার খুই দিবি কো আছে, অনুরোধ করে আছে। তো যুন যুন খান লাইভ ফোন ইন প্রোগ্রাম লাগা নাম্বার ইতালগে বি জানকারি নহয় কিনা আছে, আপনার খান সব নিমিতে আছে, আপনার খান লিখি লবি 0370 যুন্তু কোড আছে 0370, আর ফোন নম্বর আছে 2243036 2243036, নম্বর আকো একবার কই দিয়ে আছে 0370 2243036, এইটু নম্বরতে কল করবি আর মই লগতে বাতচিত করবি, আর আপনার খান পছন্দিতা গীত খান পছন্দ করবি। তো ইটে শুনিব আপ তুমারে হওয়ালে বতন সাথিও ফিল্মত প্রা শুনিব, এই গীতটি পছন্দ করেছে অঞ্জলি।

0: हेलो
1: हेलो मैम, नमस्कार।
0: नमस्कार, कुन कुआसे
1: जी? मैं धेमाजी आसाम जुनाइ मिसाकि जरुवा बिमल बसुमतारी।
0: बिमल कवि किनिका आसे?
1: हाँ मैम, ভালে আছে, ঘৰতে আছো। আপোনাৰ কেনেকুৱা মেম? ভাল,
0: বেশ ভাল আছে।
1: হয় হয় হয় হয়।
0: কবি আজি কোনটো গীত শুনিবলৈ মন আছে
1: মেম? মহাবাত আছে নেকি?
0: মহাবাত?
1: হয়,
0: মহাবাত থাকিব পাৰে। মহাবাতে কোনটো গীতটো শুনিবলৈ মন আছে
1: চাবচোন মেম অলপ।
0: মহাবাতে মই তিনিটা গীতহে আছে। মেহবুবা পাই হে মেনে কেছে, সাসো সে আৰু জিন্দগি মে।
1: জিন্দগিটো বজাই দিবি?
0: জিন্দগি মে না?
1: হয়,
0: কিশোর কুমার আর আশা ভোসলে লাভাস্তে আছে। ঠিক আছে,
1: কোনোবা
0: কি ইয়াদ কৰিবলৈ মন আছে?
1: হয় হয়, আমাৰ ফাৰ্ষ্ট কলাৰ আছে ৰমেশ প্ৰজাপতি, পূৰণ ব্ৰহ্মা, ভগৱান সিং, ৰাকেশ ধৰমবীৰ আৰু গোল্ডি, আৰু আছে আমাৰ ফাইকন মুণ্ডা, অমল বসুমতারী, অঞ্জলি বসুমতারী, রমেশ পাত্র, রঘুবিলা মিঠা, আমার যিমানটো শ্রোতা শুনি আছে সব কো।
0: ওকে, ঠিক আছে, লগত
1: আপোনাকো কল দিলে সবক কৈ দিছো মেম।
0: ওকে, থ্যাংক ইউ। বিমল আপনার কল করেছে, বেশি খুশি আছে। আপনার পছন্দ করা লাগ গীত, আপনার লাগা সাথী খান বি শুনি কিনা খুশি পাব। তো আপনার খান খুশি পরা শুনিবি আর এনজয় করিবি, আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম।
0: ওকে, ওয়েলকাম। শুনি থাকা সববিলাক শুনিব। মহাবত ফিল্ম কি গীত গাই আছে কিশোর কুমার আর আশা ভোসলে, আর এই গীতটি শুনিবলে মন হয়ে না পছন্দ করেছে ধেমাজি আসাম বিমল বসুমতারী, আর তার এফ এম ট্রাকুপেন লাগা তার লাগা সাথীবিলাক সবকে ইয়াদ করে কিনা ডেডিকেট করে দিয়েছে। তো শুনিয়া শুরু হব মহাবত ফিল্ম কি গীত।

0: নাপারিব, হিন্দী লগাই
1: হয়
0: বাজাব পারিব।
1: আচ্ছা হিন্দি গান লগা,
0: হ্যাঁ
1: আচ্ছা জুবিন জুবিন হিন্দি সং মাই দিলে এদিন এনে গান লগাই দিলে বি হব,
0: জুবিন লগা,
1: জুবিন লগা যে কোনো গান লগালে বি হব।
0: আচ্ছা গ্যাংস্টার ডে তাই একলা গোয়া লগা একটা আছে আর দুসরা একটা আছে আলিশা লোটে গোয়া, কোনটু পছন্দ আছে? গ্যাংস্টার লগা না? ওকে, কোনোবা কি ইয়াদ করি কিনা নাম লবলে মন আছে?
1: হয় মই ইয়াদ করি আছে, মোর সাথি কিটা অকন সৈকি আছে, নবজ কলিতা আছে, কিশোরাজ কোঁৱৰ, আৰু আৰু আৰু মোৰ মানে ছোৱালী লগা ফ্ৰেণ্ড আছে,
0: মাজুলীৰ
1: এক্সট্ৰা ছোৱালী আছে, তো তাইকে বি ডেলিগেট কৰিছে।
0: ঠিক আছে, আৰু নাম লবলৈ মন আছে?
1: অল আসামিজ মানে ফ্ৰেণ্ড এণ্ড বয় এণ্ড গাৰ্লছ।
0: ওকে, ঠিক আছে পাপু, আপনার কল করেছে, আজি পহিলা বার কল করেছে, বেশি খুশি আছে। আপনার পছন্দ করে লাগ গীত শুনিবি আর এনজয় করে থাকিবি, আর কল করা নিমিতে থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ সো মাচ,
0: ওয়েলকাম ওয়েলকাম। শুনে দেখা সব বিলাক প্রোগ্রামটি এবার দুসরা গীত শুনব জুবিন গার্ক লাগা ভাস্তে গ্যাংস্টার ফিল্মত, আর এই গীত শুনবলে মন হয়ে গেনা পছন্দ করেছে গোলাঘাট আসাম পুরা পাপু, আর তার আজি সবচেয়ে পহিলা বার আমি খালনা প্রোগ্রামটি আহি গিনা সামিল হয়ে গিনা কল করেছে, তার লাগা কিছুমান সাথীবিলাককে বি ইয়াদ করেছে, আর শুনে থাকা সববিলাককে ইয়াদ করে কিনা ডেডিকেট করেছে। তো শুনব গ্যাংস্টার ফিল্ম কি গীত।

0: Hello,
1: Halo.
0: Kunkuase.
1: Raju mi pali parakua siti.
0: Raju Nepali.
1: Koe.
0: Kutprakuase.
1: Merapan.
0: Merapani.
1: Hoi, hoi, hoi.
0: Okay, আজি পহিলা বার কল করে আছে নেকি?
1: হয় তো, হয় তো।
0: ওকে, প্রোগ্রামতে স্বাগত করে আছে আপনাকে।
1: ঠিক আছে।
0: কবি কি গানা শুনিবলে মন আছে?
1: আমি গান তো এতিয়া পড়া হয়েছে, পড়া লাগা শুনিব।
0: আহা, কবি
1: কাশ্মীর বাতি লাগা ঠাট শুনাই দিবি।
0: কোনটো?
1: কাশ্মীর বাতি লাগা,
0: কাশ্মীর বাদে।
1: টাইটল
0: ওকে,
1: সং,
0: কাশ্মীর বাদে এটা কোনটো টাইটল সং?
1: টাইটল সং।
0: ওকে, কোনোবা কি ইয়াদ কৰিবলৈ মন আছে?
1: এই যাতে আমাখন বহুত জমা হৈ কিনে আছে, আমাখন শুনিবলৈ আছে।
0: ওকে, আপনার লাগা সাথীবিলাক।
1: ওয়ে ওয়ে,
0: ওকে, ঠিক আছে। রাজু, আপনার খান সব একসাথ মিলি কিনা শুনিবি আর এনজয় করিবি। মই ইয়াতে পৰা জি হইলিবি বাজাই দি আছে কিলে, মানে আজি সবচে পহিলা বার কল করে আছে, বেশি খুশি আছে, নিকাহে সাথ দি থাকিবি।
1: ঠিক আছে বুনি, ঠিক আছে দে।
0: ওকে, থ্যাংক ইউ। শুনি থাকা সববিলাক শুনিব লতা মঙ্গেশকর আর কিশোর কুমার লগা আওয়াজে ফিল্ম আছে কাশ্মীর ওয়াদে। আর এই গীতটি পছন্দ করে কিনা অনুরোধ করেছে মানে কল করে কিনা রাজু নেপালি মেরা পানিপ্রা। আর সবচেয়ে পহিলা বার কল করে কিনা অনুরোধ করে আছে, তো তার ইতিয়া ইতিয়া তার লাগা দোষ খান লতে বহি আছে, একসাথ মিলি কিনা শুনি কিনা এনজয় করবলে আছে। তো আমি খান বি সাথ দি কিনা এনজয় করা হব। কাশ্মীর ওয়াদে ফিল্ম কি গীত গাই আছে লতা মঙ্গেশকর আর কিশোর কুমার।

0: Good evening. Itu Akashvani Koima. Samlaga Nagamis Kovaliganaishi Akamdong. Bila headlines. Prime Minister Narendra Modi India laga sabse lamba seva kuriya Pradhan Mantri inika record set kurishe. Nagaland Governor Nand Kishore Yadav Chief Minister Nifirio para Prime Minister Modi laga unnati kam upor tarif kurishe. Nagaland leaders khan Union Petroleum Minister logot oil exploration upor bachit kurishe. Aro Nagaland purate census tayari takes hua dikhi pai ase. Itia pura khobor. Prime Minister Narendra Modi aji tak India te sabse lamba seva kurigina ahiya democratically chuniya Prime Minister ase Shri Modi para 2014 sal May 14 tarik din te office laga ot luise. Tai para Pandit Jawaharlal Nehru June May 13 1952 te ot luigina 4398 days tak seva kurise take par kurise itia prime minister modi laga tenure to hoile 4399 days enega ase jintu para take india laga history de sobse lamba seva kurigina ya pradhanmantri enega janai pai ase president Draupadi Murmu para prime minister modi ge desh te sobse lamba pradhanmantri enega seva kuria por khushi salam janaise President para khushi ki itu landmark equation to desh manukan para tai laga leadership te bharosa thakia upor ekta testament ase union cabinet para jitin itu record achievement upor prime minister modi ke khushi pa janai kina ekta resolution pass kurise information and broadcasting minister ashwini vaishnav para khushi ki itu resolution para prime minister seva kuria upor bat kore aro kisiman commitments khan upor janai ase
1: भारत में डेमोक्रेटिकली इलेक्टेड लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी आज हुए हैं और विकसित भारत बनाने का संकल्प जो उन्होंने लिया है हम सभी 140 करोड़ देशवासी तो संकल्प में जुड़े ऐसी प्रार्थना प्रभु के पास की
0: दुनिया लगा लीडर्स खान पर भी प्राइम मिनिस्टर के इतु हिस्टोरिक कामयाबी ऊपर सलाम जनाइशे इतु हमें नेशनल डेमोक्रेटिक अलायंस पर आता लगा सरकार 12 साल पूरा कुरिया ऊपर आरो PM laga record to kushi manai kina aji samte ekta meeting buhi ase Nagaland Chief Minister Nifiru aro Deputy Chief Minister TR Zilang aro Y Patton bi ito conclave te bak lobole ase Nagaland leaders khan para Prime Minister Narendra Modi ke India te sobse lamba pradhan mantri hoi kina seva kuria upor kushi salam janaise ekta khobor de Governor Nand Kishore Yadav para janaise ke India para infrastructure digital innovation Financial inclusion, healthcare, education, renewable energy aro social welfare te dangor kamyabi hua dikhi paise. Tai kuchhi ki PM Modi laga babnao para farmers khan, maiki khan, youth khan aro underprivileged khan ke mazbut kurise aro duniya pura te India laga position do tagot kurise. Governor Yadav para aro bi Prime Minister para Northeast te dhyan diya upor janaise jintu para Nagaland aro osor jaga khan te connectivity investment aro socio economic unnati aro notun bharosa aro takot borai dise Viksit Bharat 2047 laga bhavna upor bharosa kurikina Governor para desh ke age loi jabo karone Prime Minister ke kamyabi pabole bharosa thakia janaise Chief Minister Nifirio para Prime Minister ke talaga historic milestone punchi apor kushi salam janaise ekta social media post te Shri Rio para kushi ki tu kamyabi te kisiman sal para public seva aro leadership to dikhai aro bharosa dakia janaise ki desh age bori bole aro aspirations khan apor Prime Minister para kamyabi paigina jabo Deputy Chief Minister Yantango Patton para Prime Minister laga 12 sal laga leadership apor janaigina aro kushi ki tu somoite inclusive growth citizen welfare bal infrastructure digital sarkari aro transparent people centric policies khan dikhi paise tai kushi ki tu safar para aspirants khan ke kamyabi ke te punchaishi aro society laga sob jagade mauka pabole mazbut kuri dise idu homoi rajya sabha mp s pangnon kunyak para bi prime minister laga leadership ke tarif kurise aro kushi ki india para poverty alleviation economic growth aro northeast jagate unnati anibole tangor kamyabi paise shrimati konyak para kushi ki itu record to seva kuria stability aro kamyabi para loija safar laga ekta testament dikhai ase itu akashvani koima para apni ke khobor di ase taza khobor karne ami khan laga x handles air news alert aro air underscore koima te follow kuribi apni khan itu khobor to news on air app aro youtube channel air news koima te bi hunibo parebo ওয়েলকাম বেক আপনি খান শ্যাম নাগা খবর শুনে আছে নাগাল্যান্ড পড়া চিফ মিনিষ্টার লগতে ডিপুটি চিফ মিনিষ্টার টি আর জিলিয়াং আর ওয়াই পেথন মিলে কিনা একটা হাই লেভেল ডেলিগেশন পড়া ইউনিয়ন মিনিষ্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস হরদীপ সিং পুরী কে নিউ দিল্লিতে আজি দিন লগ পাইছে মিটিং সময় লিডার্স খান পড়া স্টেট লাগা দরকারি থাকিয়া অনতি কাম ওপর বাতচিত করেছে তাতে নাগাল্যান্ডে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন আর প্রোডাকশন ওপর বেশি ধ্যান দিছে এই ডেলিগেশন পড়া ইউনিয়ন মিনিষ্টার কে বি স্টেট লাগা উন্নতি কারণে তাই পড়া মদত দিয়া ওপর খুশি পা জানাইছে সেন্সেস 2027 নোহা আগেতে কিছুমান কাম করিয়ার নাগাল্যান্ড পুরাতে সেন্সেস কাম ভরি আছে যোনে বততে একটা এওয়ারনেস প্রোগ্রামতে এডভাইজার ফর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ কে টকুকা সুখালু পড়া ঠিক সেন্সেস ইনুমিরেশন থাকবলে অপর জানাইছে আর মানুখানকে ঠিক জানকারি দিবলে মাতিছে এডিশনাল ডিপুটি কমিশনার শাইং শিও পড়াবি একটা ঠিক সেন্সেস রাখবলে কারণে মানুখানকে মিলে কিনা কাম করবলে মাতিছে ইটো সময় চমুকিতে মাতে আজিদিন হাউস লিস্টিং আর হাউস সেন্সেস কারণে একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে ছয়টা ফিল্ড ট্রেনার্স খান লগতে সব মিলাই কিনা 485 ইনুমিরেটার্স আর সুপারভাইজার্স খান ইটো এক্সারসাইজতে ভাগ লই আছে আকাশবাণী নিউজ কইমাদে বাদ করে কিনা ফিল্ড ট্রেনার আলং পাড়া সেন্সেস লাগা দরকারি ওপর জানকারি দিছে
2: আমি খান এনি নেশনাল আর স্টেট কারণে বি প্ল্যানিং আর পলিসি মেকিং খান কারণে এই ডেটা তো ইম্পর্টেন্ট আছে এই ঠিক ডেটা কারেক্ট আর একিউরেট ডেটা থাকিছে বলে হি ওয়েলফেয়ার স্কিমস খান নহলে বি কি হলে বি সব স্টেট নহলে বি সেন্টার বা ফর দ্য সিটিজেন্স দিব পারো 2027 সেন্সেস তো ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ডিজিটালি করবলে আছে মোবাইল অ্যাপতে আর ইনুমিনেটার্স খান হাউস টু হাউস ক্যানভাসিং যাব ডেটা কালেক্ট করবলে হাউএভার আর ফার্স্ট টাইম ডিজিটালি সেলফ ইনুমিনেশন পোর্টাল দে অর অ্যান ইন্ডিভিজুয়াল তাই নিজের খর লাগা ইনুমারেশন করবা এই ইন্ট্রোডিউস করে আছে আর তো 16 জুন ফ্রম 6 AM টু 30 জুন মিড নাইট থাক খুলি না থাকবে এই টাইমতে নিজের সেলফ ইনুমারেশন করবলে পারিব
0: টুইনসং ডিস্ট্রিক্টে সেন্সাস ইনুমারেটার্স আর সুপারভাইজার্স খান কারণে ট্রেনিং তো আজিদিন শুরু হয়েছে এই ডিস্ট্রিক্টে সব মিলাই কিনা ইনুমিরেটার্স আর সুপারভাইজার্স খান 247 জুন আছে তাদের টুইনসং নক্সেন আর লংখিম জায়গাতে আটটা বেচ খানকে ট্রেনিং দিবলে আছে ট্রেনিং খান তো কিফেরে আর কোইমা ডিস্ট্রিক্ট টেপি চলি আছে আর ডিমাপুরতে তো কালি দিন শুরু করবলে আছে ইন্ডিয়া পড়া যা 12 সাল তাক লই কিনা প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী লাগা লিডারশিপ ভিতরতে সাবকা সাথ সাবকা বিকাশ সাবকা বিশ্বাস আর সাবকা প্রয়াস লাগা প্রিন্সিপলস লগতে একটা ডাঙর পটলি আনিছে এই সময়তে মোদী সরকার পড়া দুখিয়া মানু খান ফার্মার্স খান মাইকি খান আর ইউথ খান লাগা ভাল আর তগত করব নিমিত্তে কিছুমান ফ্ল্যাগশিপ কাম করে কিনা আছে আকাশবাণী নিউজ পড়া দরকারি সেক্টরস খান ওপর যা 12 সাল সময় সরকার পড়া মেহনত করিয়া কাম ওপর একটা স্পেশাল ফিচার আনি কিনা আছে আজি দিন আমি খান ইউথ লাগা এম্পাওয়ারমেন্ট কারণে সরকার পড়া কাদাম লওয়া ওপর ধ্যান দিয়ে আছে একটা রিপোর্টে নিকা আছে কি
3: যাই যা 12 সাল সময় সরকার বা দেশ লাগা নবজীবন শক্তি ধ্যান রাখিছে ইন্ডিয়া লাগা নেক্সট জেনারেশন বদলাব তো এটা রিফর্ম এক্সপ্রেস দিয়ে বদলি হয়ে কিনা নবজীবন শক্তি সবচেয়ে দরকার থাকি আছে একটা ডেভেলপড ইন্ডিয়ার কারণে নবজীবন ইন্ডিয়ান্স খান দরকার আছে

0: আর উদ্দেশ্যা ফিউচারটো সব সেক্টরটি বনাই দিয়ে আছে সরকার বা নওজবান খান রোজগার কারণে এম্পাওয়ার করে দিয়ে আছে আর নওজবান খান তো নকরি বিচার খান নয় কিন্তু নকরি দিয়া খান হয়ে যায় আছে পি এম বিকশিত ভারত রোজগার যোজনা নিচিতে 60 লাখ উপর নওজবান খান লাভ হয়েছে আর 1.6 কোটির উপর নওজবান খান পি এম কৌশল বিকাশ যোজনা নিচিতে ট্রেন্ড হয়েছে এটা বেশি স্কিল ট্যালেন্ট খানরা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ মজবুত করে দিয়ে আছে রোজগার মিলাস 12 লাখ অ্যাপয়েন্টমেন্ট চিঠি খান ভাগ করে দিচ্ছে 2.2 লাখ উপর স্টার্টআপস বা 23 লাখ উপর নকরি সুবিধা দিয়া লোক 16 লাখ ইনোভেশন প্রজেক্টস খান স্টুডেন্টস বা বনাই কিনা স্টার্টআপ ইকোসিস্টেম কারণে মজবুত ফাউন্ডেশন রাখি দিয়ে আছে পি এম সিটো স্কিম নিচিতে 60,000 কোটি টাকা 1,000 আইটিএস মডার্নাইজেশন কারণে দিয়ে কিনা নওজবান খান ইন্ডাস্ট্রি রেডি স্কিলস বনাই দিয়ে আছে দেশ লাগা নওজবান শক্তি লগতে সরকার লাগা মদত পরা ইন্ডিয়া কারণে নতুন সময় ইত্যাদি আনি দিয়ে আছে আনন্দ আকাশবাণী নিউজ কোহিমা
1: আৰু ৱেডাৰতে ইণ্ডিয়া মেটেৰলজিকেল ডিপাৰ্টমেণ্ট পৰা নৰ্থ ইষ্টাৰ্ণ ষ্টেটছতে আহিয়া 5-7 দিন সময় ভাৰী বাৰিষ থাকিবলৈ জনাইছে নাগালেণ্ডে বি এইটো সময় থাণ্ডাৰষ্টৰ্ম আৰু লাইটনিং থাকিবলৈ জনাইছে খবৰ চেষ্টে আৰু প্ৰায় হেডলাইনছ জনাই আছে প্ৰাইম মিনিষ্টাৰ নৰেন্দ্ৰ মোদী ইণ্ডিয়া লগা সবচে লম্বা সেৱা কৰা প্ৰধানমন্ত্ৰী এনেকা ৰেকৰ্ড ছেট কৰিছে নাগালেণ্ড গভৰ্ণৰ নন কিশোৰ যাদৱ চিফ মিনিষ্টাৰ নিফিৰিঅ' পৰা পি এম মোদী লগা উন্নতি কামৰ ওপৰত তাৰিফ কৰিছে নাগালেণ্ড লিডাৰ্ছ খান ইউনিয়ন পেট্ৰলিয়াম মিনিষ্টাৰ লগতে অইল এক্সপ্ল'ৰেশ্যনৰ ওপৰত বাতচিত কৰিছে আৰু নাগালেণ্ড পুৰাতে চেঞ্চেছ তৈয়াৰী টেষ্ট হোৱা দেখি পাই আছে আজি চাম লগা নাগামিজ খবৰ ইয়াতে চেছ কৰি আছে শুনি থাকিবি কালি বুজৰ 7:25 নাগামিজ খবৰ আনি দিব

শুনি থাকা সববিলাক স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাকপন 110 মেগাহার্টজ পর। আর এটা সময় এটা নিদি আছে মই লাগা কিছু পছন্দিতা গীত খান। আর সবচেয়ে পহিলাতে আপনারলোকে শুনে থাকে জিন্দগি না মিলেগি দুবারা ফিল্ম কি গীত ফরহান আখতার ঋতিক রোশন আর আভে ডিও লাগা ওয়াস্তে। তো প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়েছে দিল মাঙে মর ফিল্ম কি গীত গাইছে সোনু নিগম আর সুনিধি চৌহান।

দিল মাঙি মোৰ ফিল্মত শুনিলেই শুনি থকা সববিলাক দুসৰা গীত আকৌ নাবাজাও গতি ইয়াতে কিছুমান মেছেজেছ খান আহি কিনে আছে লৈ কিনে পুৰি দি আছে গ্ৰাম জছৱাদী পৰা লিখি কিনে পঠাইছে সুৰ ৰেডিঅ' লিছনাৰ্ছ গ্ৰুপ খান এফ এম ট্ৰেকপেনলা ফেমিলি সবকে গুড ইভিনিং উইছ কৰি আছে ভেৰি ভেৰি গুড ইভিনিং টু সুৰ ৰেডিঅ' লিছনাৰ্ছ গ্ৰুপ সপাত শৃংগী ৰেডিঅ' লিছনাৰ্ছ গ্ৰুপ খান প্ৰাবি এফ এম ট্ৰেকপেনলা ফেমিলি সবকে গুড ইভিনিং উইছ লিখি কিনে পঠাই আছে ভেৰি গুড ইভিনিং টু সপাত শৃংগী ৰেডিঅ' লিছনাৰ্ছ গ্ৰুপ দুর্গেশ নাগনপুরী রাধেশ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ সুরজ কুমার ডাকশে সুরজ ভার্মা ঋষভ কনক ভাবনা ভার্মা প্রেমলাল ভার্মা নিকেশ ধর্মেন্দ্র আর মমতা ভাই ভার্মা প্রবি গুড ইভিনিং উইশ করে আছে আর লিখি যায় আছে দিদি সিনোরিটা গীত বাজাই দিয়া নিমিত্তে বেশি খুশি পাইছে কই কিনা লিখি কিনা বি পাঠাই দিয়ে আছে আর দুসরা মেসেজ আছে খার্বি আংলং দেরগাঁও আসাম প্রা লিখি কিনা পাঠাই আছে অনিল রংপি আর তারপরা বি গুড ইভিনিং উইশ লিখে আছে আ ভেরি ভেরি গুড ইভিনিং টু ইউ অনিল রংপি আর তারক আছে মই লাগা ফেভরেট মুভি লাগা গীত আতিশ গানা বাজাই দিবি কোয়াছে ওয়েল ইটিয়া আর্টিস্ট

শুনি থাকা সাববিল্লা কারবি ইয়াতে মেসেজেস খানাহিগিন আছে খালি আপনার খানলা নাম হইলিপি লই দিবলে মন আছে সারে হাজান কার্বি আংলংপ্রা চন্দ্রা টিমুংবি প্রোগ্রাম আহিগিনা জুড়িগিনা আছে আর ইয়াতে দুসরা মেসেজ লিখিগিনা পাঠাইছে কহিমাপ্রা অ্যানোনিমাস রাইটার প্রাবি গুড নাইট উইশ করিগিনা লিখিগিনা পাঠাইছে আর হানরিকা টিমুংপি বীরেন হানসে প্রাবি গুড ইভিনিং উইশ করিগিনা লিখিগিনা পাঠাই আছে আপনার খান সব আইগিনা ইতিয়া সময়তে প্রোগ্রামতে জুড়িগিনা লিখিগিনা পাঠা নিমিত্তে খুশি জানাই দি আছে শুনে থাকা সববিলাক সময় 10 বাজি হওয়ালে আজি কারণে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম দিয়া ইয়াত প্রসেস করে দিয়ে আছে আমি খান আকো লগ করে হব আহিয়া কালি ফুজির 6 বাজিতে শুনে থাকা সববিলাক আজির লাগা রাতি আপনার খান সব কারণে সবচেয়ে ভাল রাতি হবি কইগিনা ওয়েশ করে দিয়ে আছে গুড নাইট।